0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বুধবার, ১৮ই ভাদ্র, ১৯ রবিউল আউয়াল, ২রা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভীন আহসান। শুরুতেই শিরোনাম। শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে গেলে বললেন প্রধানমন্ত্রী, আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশ জুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। ইরানের আইআরজিসির স্থাপনাগুলোতে পুনরায় হামলা যুক্তরাষ্ট্রের। জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা হামলা ইরানের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে থাইল্যান্ডকে পরাজিত করেছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এই সময় রাষ্ট্রপতি এই বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। তিনি সৌরশক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে।
3: আমরা ডিজিটাল সার্ভেইলেন্স এবং নাইট ভিশন সহ থার্মাল ড্রোন ব্যবস্থা দিয়ে আমরা সেই সার্ভেলেন্সটা করব, তাতে করে আমরা বর্ডার অপর পারে আমাদের কাউন্টার পার্টকে দেখতে পাবো, অথবা চোরা চালান মাদকদ্রব্য অস্ত্র যেগুলো পাচার হয়ে আসে বাংলাদেশের ভিতরে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবো।
1: তিনি বলেন, থার্মাল প্রযুক্তির এই ব্যবহারের ফলে রাতের আধারেও সীমান্তে যে কোনো অপতৎপরতা তদারকি এবং চোরাচালান মাদক ও অবৈধ অস্ত্রের রুট চিহ্নিত করে তা প্রতিহত করা অনেক সহজ হবে। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে একটি সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার উপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান ডক্টর আব্দুল মঈন খান। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
4: আমরা আরেকটা এফএসআরইও আনাচ্ছি, সেটার অর্ডার হয়েছে, দেড় থেকে দু বছর লাগবে, আমরা আরো এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবো। যদিও এলএনজি ইম্পোর্ট করে এত দাম যদি থাকে, ইটস এ টাফ থিং। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, পাপেক্স 150টা কূপ খনন এবং পুনঃখনন করছে, আপনার এই তথ্য আমি দিয়েছি আপনাদেরকে। আমরা ভোলার গ্যাসের জন্য পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, 500 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অল্টারনেটিভ এনার্জি, এর মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই মাসেই মানে সেপ্টেম্বরে একটা পরীক্ষামূলক লঞ্চিং এর আলাপ হয়েছে, আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিং এ যাবে। সব মিলে আমরা বলছি দু বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম তার চেয়ে অনেক ভালো বিদ্যুৎ আমরা পৌঁছাবো, তখন শহর এবং গ্রাম মিলে আমরা প্রায় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে পারবো।
1: বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুদ রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরো বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে যথাসময়ে কৃষকের কাছে সার পৌঁছাতে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে সরাসরি কাঁচা তুলা কেনার সুযোগ তৈরি হল বাংলাদেশের স্পিনিং মিলগুলোর জন্য। এই লক্ষ্যে চালু হয়েছে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার কটন পোর্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বাংলাদেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার কটন পোর্ট চালু করেছে আমেরি বাংলা কর্পোরেশন। সহজ করে বললে এটি একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে যুক্তরাষ্ট্রের তুলা বিক্রেতারা তাদের তুলার কন্টেইনার বিক্রির জন্য তালিকাভুক্ত করবেন, আর বাংলাদেশি স্পিনিং মিলগুলো অনলাইনে সেই তুলা দেখে সরাসরি কেনার জন্য দর বা বিড করতে পারবেন। দুই বছর প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত 82 টন কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটি কার্যক্রম শুরু করেছে বলে বাংলাদেশ বেতারকে জানান আমেরি বাংলা কর্পোরেশনের প্রধান নির্বাহী আসোয়ার রহমান।
6: আমরা কটন পোর্ট এখন শুরু করলাম কারণ গত 2 বছর ধরে আমার কোম্পানি আমেরি বাংলা চেষ্টা করছে যে আমেরিকান কটনটাকে আমরা কিভাবে আরো সহজে, আরো কম দামে এবং আরো দ্রুতে আমেরিকা থেকে বাংলাদেশি স্পিনিং মিলদের কাছে পৌঁছাতে পারি। আমরা দেখলাম এখানে সবচেয়ে বিরাট সমস্যা হলো যে সিস্টেমের মাধ্যমে কটন বিক্রি করা হয়, এই সিস্টেমটা হলো প্রায় 200-250 বছর পুরানো, এর মধ্যে অনেক কম উন্নতি করা হয়েছে। আমরা মনে করলাম কি তাহলে আমরা সহজ বানিয়ে ফেলে দিলি। জিনিসটা ফার্মারের কাছ থেকে কটন সরাসরি যেন স্পিনিং মিলের কাছে পৌঁছাতে পারে বাংলাদেশে, এইটার আমরা ব্যবস্থা কেমনে করতে পারি। আর ন্যাচারালি দেখা গেল যে সলিউশন ছিল কটন পোর্ট।
5: তুলা কেনার জন্য আর শুধু প্রচলিত মধ্যস্বত্বভোগী বা নির্দিষ্ট সরবরাহকারীর ওপর নির্ভর করতে হবে না, ক্রেতা নিজেই অনলাইনে তুলা বেছে নিয়ে দর দেওয়ার সুযোগ পাবেন।
6: তো এই কটন পোর্টের মাধ্যমে একটা যে কোনো স্পিনিং মিল বা ইভেন কমার্শিয়াল ট্রেডারও বাংলাদেশে যে কোনো কন্টেইনার অফ আমেরিকান কটন ওরা সরাসরি অকশনে বিড করতে পারে, আর যদি বিডটা ওরা জিতে তাহলে ওটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয়।
5: সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে এই প্ল্যাটফর্ম। এরই মধ্যে 30টির বেশি স্পিনিং মিল কটন পোর্টের মাধ্যমে মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আসওয়ার রহমান।
6: আমরা আশা করি এই বছরে আমরা মাসে প্রায় 20 কন্টেইনারের মতো মাল এই পথে মাধ্যমে পাঠাবো, আর আগামী বছরে আমরা চেষ্টা করছি এইটা মিনিমাম মাসে 1600 কন্টেইনার আমরা আগানো শুরু করব এই কটন পোর্টের মাধ্যমে।
5: উদ্যোক্তাদের আশা এতে তুলা কেনায় বাড়বে প্রতিযোগিতা ও স্বচ্ছতা, কমতে পারে সংগ্রহের সময় ও খরচ, আর মার্কিন তুলার সরাসরি সরবরাহ বাড়লে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও যোগ হতে পারে নতুন সম্ভাবনা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলাদেশ সংবাদ সংস্থাকে গতকাল এ তথ্য জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে দ্বিপক্ষীয় এ সফরের জন্য কোন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়টি বিবেচনা নিয়ে সফরের সময় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বা ভারত কেউই অন্য দেশের সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটা প্রত্যাশা করে ঢাকা। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন, তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: স্বনির্ভরতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 বছর পূর্ণ করেছে। মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দলটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে গাছের চারা রোপণ এবং লেকে মাছের পোনা ছাড়েন। দীর্ঘ দেড় দশকের ফেসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপি সৃষ্ট নয়, জনগণ তা অনুধাবন করতে পেরেছে বলেই বর্তমান সরকারকে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সুযোগ দিচ্ছে।
9: চ্যালেঞ্জ না থাকলে সেটা মোকাবেলা করে ভালো কিছু করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। সেই চ্যালেঞ্জ থাকতে পারে, আছে নানা ধরনের চ্যালেঞ্জ, আছে ষড়যন্ত্র, আছে চক্রান্ত, আছে, কিন্তু সেগুলোকে মোকাবেলা করেই জনাব তারেক রহমান তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন।
8: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, গণতন্ত্র অব্যাহত থাকবে।
9: বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ রাখতে হবে, এটাই আজকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয়।
8: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঠল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ডের কোরের অবকাঠামো লক্ষ্যবস্তু করে তারা তেহরানের বিরুদ্ধে নতুন করে বোমা হামলা শুরু করেছে। ইরানের কর্মকর্তারা জানান, একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে মার্কিন বোমা হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান জানায়, এই হামলার জবাবে তারা জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন হামলাকে প্রতিহত করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল জানায়, নেপালে অন্তত 1050 জন নিহত এবং প্রায় 4000 জন এখনও নিখোঁজ রয়েছে। খেলার খবর। ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান 20 ওভারে 9 উইকেট হারিয়ে 119 রান করে। জবাবে থাইল্যান্ড 8 উইকেটে 84 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বাংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 44 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 19 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে গেলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে,
7: জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। ইরানের আইআরজিসির স্থাপনাগুলোতে পুনরায় হামলা, যুক্তরাষ্ট্রের জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে থাইল্যান্ডকে পরাজিত করেছে পাকিস্তান। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক ফুক চাঁদ পানা মুখ ছিলে কোঠা থেকে হাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: এক নেশন এক স্টেশন।

FM 90.4. Morning Mike. Morning Mike. গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, কিন্তু একটু টায়ার্ড আছি, কারণ গতকাল আমরা এত মজা করেছি। বাই দ্য ওয়ে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, চলে আসতে পারেন। আজকে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মেসেজ অপশনটা খোলা আছে, আপনারা চাইলে আমাকে ফোনেও এসএমএস করতে পারেন, 01841904904, এটাই এসএমএস নম্বর এবং এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর। আর ফেসবুকেও চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমার পোস্ট, আমি এখনই পোস্টটা আপলোড করে দিচ্ছি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। গতকাল ছিল আমাদের রেডিও আম্বার 102.4 FM এর জন্মদিন এবং আমরা আমাদের ফেসবুক পেজ মানে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজের 1,000,000 সেলিব্রেশন করেছিলাম। 1,000,000টা যদিও কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল, কিন্তু আমরা একসাথে দুইটাকে সেলিব্রেট করেছি এবং গতকালকে আমরা অনেক মজা করেছি, অনেক, সবার কথা আমি জানি না কিন্তু আমি অনেক বেশি মজা করেছি এবং এত মানে কি বলে মানে আমরা নাচ নেচেছি এবং এত মজা করেছি যে বাসায় যাওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে গিয়েছি। এরপর কি হয়েছে তা আমি কিছুই জানি না। তো যাই হোক, সকালবেলা উঠে যখন আমি মানে এসেছি, দেন এখনো কিন্তু ঘুম ঘুম ভাব আছে, আমার কণ্ঠ শুনলে কিন্তু আপনারা বুঝতে পারছেন, আর একটু টায়ার্ডনেস কাজ করছে, কিন্তু আবার মনে মনে খুশিও আছি যেহেতু এত সুন্দর একটা মানে সেলিব্রেশন হয়েছে, এটা একটা মানে কি বলে প্রোগ্রাম হয়েছে, সব কিছু নিয়ে আমার আবার সেই একটা খুশিও মনের ভিতরে কাজ করছে। তো যাই হোক, সকালটা শুরু করছি, আজকে সকালটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে, তাই না? এই আমরা কিন্তু জানি যে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল থাকে, বাট আমার কেমন কেন জানি মনে হচ্ছে যে এখনই শীতকাল চলে এসেছে। আজকে সকালে কিন্তু ভালোই শীত করছিল আর এখনও কিন্তু বাইরে ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি পড়ছে এবং আকাশ মেঘলা হয়ে আছে। তো কে কোথায় আছে এবং কিভাবে আছেন এবং কে কোথেকে আমাকে শুনছেন, কমেন্ট এসএমএস করতে থাকুন। আমি একটু পরে একটা সুন্দর গানের ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা
4: তো মগর কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়ালি ছেড়ে
6: দিল দিয়া ফিল করেন। 90.4

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটেন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসের যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার এটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আমাকে মেসেজ করেছেন তাহমিদ, রংপুর থেকে শুনছি, এই গানটা শুনান, তোর মায়ায় পইয়া জীবন নষ্ট। ওকে, আমি প্লে লিস্টে থাকলে আমি প্লে করে দিচ্ছি। ওকে, হাই আই এম মাহদি। ওকে, নাম মাহদি। মাহদি আরো কিছু লিখুন, আরো কিছু মেসেজ লিখুন। ওকে, কি আপু ভালো আছেন? আমি স্বামী, কেমন আছে আপনার ভাইয়া? আচ্ছা, কি আপু ভালো আছেন, আপনার স্বামী কেমন আছে? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক বেশি ভালো আছে এবং আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন। আর থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য, আরো বেশি বেশি করে এস এম এস করতে থাকুন। আজকে এস এম এস এর অপশন খোলা আছে 01841904904, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। অলরেডি মর্নিং মেকের পোস্ট আপলোড করা হয়ে গেছে, পোস্টটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই মুহূর্তে আর একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং ম্যাচ।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আমাকে চাইলে আপনারা এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm, সেখানেও চাইলে আমার মর্নিং মাইকের পোস্টে কমেন্ট করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন। দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলির একসঙ্গে পর্দায় ফেরার খবরের মধ্যে টলিপাড়ায় নতুন করে আলোচনায় এসেছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর পেশাগত পুনর্মিলন। আপনারা কি বুঝতে পেরেছেন ঘটনাটা কি হতে যাচ্ছে? আমরা ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি যে দেসু রিলিজ হয়েছে এবং সেখানে অভিনয় করেছেন দেব শুভশ্রী, এবং কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে কি বলে এটাকে, কোন একটা সিনেমা মানে কি বলে অসমাপ্ত ছিল সেই সিনেমাটার শুটিংয়ের মানে জন্য আর কি দেব এবং শুভশ্রী মিল হয়েছিল, মানে মিল বলতে তারা আর কি লাইক মানে লাইক রিলেশনশিপে মিল হয়নি, লাইক বন্ধু হয়েছে আবার তারা। তারা যেহেতু একটা ভালো একটা রিলেশনশিপে ছিল এবং তাদেরকে তাদের জুটিকে সবাই পছন্দ করতো, সো তারা আবার সেই দর্শকের জন্য একটা নতুন ভাবে আবার মিল হয়েছে এবং পরপর অনেকগুলো সিনেমা তারা উপহার দিতে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আবার রাজ চক্রবর্তী মানে যে শুভশ্রীর হাজবেন্ড এবং মিমি চক্রবর্তীরও একসাথে কাজ করা নিয়ে একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। লাস্ট হচ্ছে রাজ চক্রবর্তীর মিমি চক্রবর্তী লাস্ট না ফার্স্ট কাজ করেছিলেন বোঝেনা সে বোঝেনা সিনেমায়, এবং সেখান থেকে একটা রুমার আছে যে রাজ চক্রবর্তী এবং মিমির মধ্যে একটা প্রেম প্রেম ভাব এবং রিলেশনশিপ ডেটিং একটা রুমার ছিল। তারপর যখন ব্রেকআপ হয়ে যায় এবং রাজ হচ্ছে বিয়ে করে ফেলেন শুভশ্রীকে, তারপর আর রাজ আর মিমির সাথে কোনো কাজ কিন্তু আমরা দেখিনি। কিন্তু প্রায় 11 বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই প্রাক্তন প্রেমিক এবং প্রেমিকা। তবে এবার পরিচালক হিসেবে নয়, প্রযোজকের ভূমিকায় থাকছেন রাজ চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্ম G5 এর একটি বিশেষ প্রজেক্টে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করবেন মিমি। তো বুঝতে পারছেন এখন আসলে মানুষ হেট্রেড ব্যাপারটা ভিতরে বেশিক্ষণ রাখতে চায় না। যেমন আগে আমরা দেখতাম যে কাউকে কারোর সাথে ঝগড়া হওয়া বা কারোর সাথে প্রপার হেট হওয়া ব্যাপারটা অনেক বেশি কন্টিনিউ করতো, মানে তাকে পছন্দ করি না তো পছন্দ করি না, তার সাথে আমার ব্রেকআপ হয়েছে তো ব্রেকআপ হয়েছে, তাকে আমার দেখতে ইচ্ছে করে না তো দেখতে ইচ্ছে করে না। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে ব্যাপারগুলো খুব কমই কাজ করে মানুষের মধ্যে। মানুষ হচ্ছে প্রিটেন্ড করে যে তারা আসলে সব কিছু ভুলে গেছে, ওকে আবার আমরা ঠিক হয়ে গেছি, কিন্তু আসলেই কি তা? আসলেই তো তা না আমার কাছে মনে হয়। তবে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন এসএমএস কমেন্ট করে। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। মর্নিং মাইক। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও আছি, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এবং আমরা বলছিলাম যে আমাদের ঢাকা FM এর 1 মিলিয়ন সেলিব্রেশন করেছি আমরা, এবং 1 মিলিয়ন হয়ে গেছে। যদি আপনাদের ভালোবাসা আরও বেশি বেশি বেশি বেশি করে পাই, তাহলে অবশ্যই সামনে কিন্তু আমরা 2 মিলিয়নের একটা সেলিব্রেশনও করতে পারবো আশা করি। তাই যেটা করতে হবে, বেশি বেশি করে আমাদের ভিডিও পোস্ট, লাইক, কমেন্ট শেয়ার করতে হবে। ওকে, বেশি বেশি করে আপনার প্রোফাইলে শেয়ার করে দিন, এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, এবং বিভিন্ন রকমের ইনফরমেশন, এবং শো পোস্ট, শো এর আপডেট, এবং আমাদের আগের শো এর পূর্ণ প্রচার এপিসোডগুলো দেখতে পাবেন। তো সেগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখতে হবে, ফলো দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। ওকে, তো চলুন এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো এখন আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউন্ড।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
1: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি দানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি দানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আমাকে চাইলে আপনারা এসএমএস মেসেজ করতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilove ঢাকা এফএম। আপনারা মেসেজ কমেন্ট করতে থাকুন, আর আপনাদের রিকোয়েস্টের গানগুলো আমি প্লে করে দিচ্ছি। সো আরও কিছু গান প্লে করে দিব এবং একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আরও একবার চলে এলাম ব্রেক নিয়ে, বলেছিলাম যে কিছু গান এবং একটা ব্রেক নিব। আপনাদের রিকোয়েস্টের গান কিন্তু আমি প্লে করছি। সো অলরেডি আমার কমেন্ট চলে এসেছে, আপু আজকের গানের প্লে লিস্ট অনেক সুন্দর, কমেন্ট করেছেন তাহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এবং আরও কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তার আগে বলে দিই, আমার একটা ক্যাপশন দিয়েছিলাম পোস্টে, কথা বলার সময় ক্যান্ডিড তুলেছে কেউ একজন, বলতে পারবেন কে? গতকাল এই শাড়িটা পরেছিলাম। আমি গতকালকে কিন্তু বলেছিলাম মর্নিং ম্যাগে যে আমি কোন রঙের শাড়ি পরবো সেটা আপনারা গেস করেন। তো আমি তারপর দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমি এই রঙের শাড়ি পরেছি। এটাকে কি কালার বলে বলেন তো, মানে রঙের নামটা কি? এটা গ্রিন বলা যায়, বাট গ্রিনের মধ্যেও কিন্তু এখন অনেক শেড আছে। সো এটা কোন শেডের মধ্যে পড়ে, দেখি এক্স্যাক্টলি অ্যান্সারটা কে দিতে পারে। ওকে, কমেন্টে চলে যাব। মোহাম্মদ কান্নব ইসলাম লিখেছেন, শাড়িতেই নারী, তুমি তার বাস্তব প্রমাণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাহ খুব সুন্দর একটি কমেন্ট। তাওহিদুল বনশ্রী থেকে শুনছেন, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন। নাসির উদ্দিন, হাই তানহাপু, কেমন আছো? আমি সালমা, সালমা কেমন আছেন আপনি? আমি তো অনেক বেশি ভালো আছি এবং আপনার কমেন্ট পড়ার পর আরও বেশি ভালো হয়ে গেছি। তিথি ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, রিদম ভাই, রিদম ভাই কিভাবে বুঝলেন যে রিদম ছবি তুলে দিয়েছে? আমার তো মনে হচ্ছে যে আপনি মানে লাইক এক্সপিরিয়েন্স আছে আপনার, তো কিভাবে বুঝতে পারলেন সেটাও একটু জানিয়ে দেন। ওকে, তা আমরা আবারও গল্পে চলে যাই। রিসেন্টলি আমরা জানি যে বলিউডের র্যাপ সং, যদি র্যাপ সঙের নাম আমরা নেই তাহলে প্রথম যেই নামটা মাথায় আসে সেটা হচ্ছে বাদশা অথবা হানি সিং, তাই না? হানি সিং এর গান আমরা ছোটবেলায়, মানে যারা আমরা একটু একটু পুরনো বা একটু ছোটবেলায়, আমাদের কিন্তু হানি সিং একটা কি বলে একটা ইরা ছিল, তাই না? সো তারপর এই নতুন জেনারেশনের জন্য বাদশার গান, অনেকগুলো বাদশার গান আছে, অনেক সুন্দর সুন্দর বাদশার গান আছে। আমি চেষ্টা করবো একটা বাদশার গান প্লে করে দেওয়ার জন্য। সো রিসেন্টলি বিয়ের 5 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপের বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, বাদশা যে বিয়ে করেছে সেটাই তো আমি আজকে জেনেছি, মানে 5 মাস নাকি তারা সংসারও করে ফেলেছে। বা আমি তাহলে এখানে একটু লেট লতিফ হয়ে গেছি, মানে সব ইনফরমেশন আমার কাছে সবার আগে আসলেও এই বাদশার বিয়ের খবরটা আমার কাছে জানি। যদিও আমি ফেসবুকে ছবি দেখেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে সেটা এআই এআই দিয়ে বানানো হয়েছে, এটা কোনো সিনেমার শুট বা কোনো গানের শুটিং এর জন্য হয়েছে। সেটা যদি রিয়েল ছিল সেটা আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানিয়ে দিবেন। এবং আমি গান প্লে করে দিচ্ছি আবারও রিকোয়েস্টের, সো গান শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: গানা বাজা দু
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং নাইট।
1: আবারও ব্রেকের পর লাস্ট আওয়ারে চলে এলাম এবং এই ঘন্টায় কিন্তু একদমই মানে শেষ সময় বলা যায় তো, এবং এই সময়ে আমার মনে হচ্ছে যে মেসেজ কমেন্টগুলো পড়ে ফেলা দরকার হবে। আমি কিন্তু প্রথমেই আজকে আপনাদের মেসেজ পড়েছি এবং বলেছি আজকে এসএমএস অপশন খোলা আছে, আজকে আমার কাছে আমি আপনাদের এসএমএসগুলো পড়তে পারছি। তো দেখি অনেকেই আমাকে এসএমএস করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি আইরিন, অনেকদিন পর কথা বলতেছি তোমার সাথে, আমাকে একটা গান শোনাও। গানটা হচ্ছে চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না এইটা গান, প্লিজ প্লিজ প্লিজ শোনাও। আচ্ছা আইরিন, গানটা তো বুঝলাম কিন্তু আমি গানের একটু সিঙ্গারের নামটা জানতে চাইবো, কারণ একই রকম নামে অনেক ধরনের গান থাকে তাই না? সো আসলে বোঝা যায় না যে কোনটা। আমি তারপরও আপনার গানটা একটু সার্চ করে দেখছি যে পাওয়া যায় কিনা। চুপি চুপি চুপি চুপি চুপি ডাকি তোমায়, চুপি চুপি ডাকি তোমায়, চুপি চুপি। আচ্ছা চুপি চুপি দিয়ে অনেক গান আছে কিন্তু চুপি চুপি ডাকি তোমায় দিয়ে ডাকি লিখলে আর আসছে না। আচ্ছা আপনি একটু সিঙ্গারের নামটা বলবেন, ওকে? কারণ এই নামে অনেকগুলো গান আছে, অনেক সিঙ্গারের গান আছে, কোন গানটার কথা বলছেন আমি আমিও বুঝতে পারছি না। সো সিঙ্গারের নামটা একটু বলবেন, ওকে? কেমন আছো তোমার প্রতিদিন শুনি আমি তাজহার থেকে, নামটি কিন্তু লিখেননি, লাস্টটা 129, ওকে? নামটি লিখে পাঠাবেন, ওকে? গুড মর্নিং আপু, একটু খ্যাপা গানটা শোনাবেন, খ্যাপা, ওকে? আমি দেখি খ্যাপা গানটা মেবি আমার কাছে আছে, কারণ এই গানটা তো অনেকবার আমাদের এখানে প্লে করা হয়। সো খ্যাপা পেয়ে গেছি খ্যাপা গানটি, আমি এই গানটি প্লে করে দিচ্ছি গল্পের পর, ওকে? আমি চলে যাব এখন আবারও একটু মানে কি বলে মাল মশলাতে, মানে মানে মশলার ইয়েতে চলে যাব, দেখি আর কি কি আমাদের গসিপ আড্ডা আছে। বাই দ্য ওয়ে আমরা আমাকে কিন্তু কিছুদিন আগে অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে মেসেজ দিয়ে বলেছিলেন যে আপু বিগ বস বাংলা শুরু হতে যাচ্ছে, আমার অনেক হ্যাপি লাগছে। তো আমিও কিন্তু বলেছিলাম যে আমারও অনেক হ্যাপি লাগছে এবং আমার ভালো লাগছে যে আমি বিগ বস বাংলা দেখবো, এবং সেখানে আমার একজন প্রিয় কন্টেস্ট্যান্ট আছে, যদিও সে তেমন একটা ভালো এখনো পর্যন্ত কোনো গেম দেখাতে পারেনি, নিরঞ্জন, সেটা আমরা সবাই হয়তো জানি, লাফটার সেন পেজের অভিনেতা, মানে সে কমেডি করে করে আর কি। সো কেমন কা মানে কে কে দেখছেন এবং কার কেমন লাগছে সেটাও আমাকে জানিয়ে দিন। আর আরেকটা সুন্দর একটা ইনফরমেশন, মানে আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য একটা মজার বা ইনফরমেশন বা গুড নিউজ আমি আমরা পেতে যাচ্ছি, সেটা হচ্ছে জীবনানন্দ দাস বায়োপিক বানাবেন গৌতম ঘোষ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিয়ে ফের সিনেমা হতে যাচ্ছে, আর এই সিনেমার নৈপথ্যে থাকছেন বাংলার নন্দিত নির্মাতা প্রযোজক জুটি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন বরেণ্য নির্মাতা গৌতম ঘোষ আর প্রযোজনায় হাবিবুর রহমান খান। তো এই ব্যাপারে আপনার কি মতামত আমাকে জানিয়ে থাকুন, আর আমি গান প্লে করে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে, তো গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: শুনছেন ঢাকা FM 90.4। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আর আমি তানহা বিদায় নিব এখন, কারণ প্রায় 11টা বেজে গেছে এবং আমি জানি না কথা বলার সময় মাঝে মাঝে গলার মধ্যে কি যে হয় আমি বুঝি না। এতক্ষণ কিন্তু কথা বলছিলাম কিন্তু কোনো প্রবলেম হয়নি, বাট আপনাদের সাথে কথা বলতে যাওয়ার সময় এরকম হয়ে যায়। যাই হোক, আচ্ছা, আমাকে একটু আগে একজন মেসেজ করে বলেছিলেন আইরিন চুপি চুপি গান প্লে করতে, কিন্তু আমি বলেছিলাম যে গানের সিঙ্গারের নাম বলতে, ও বলেছে সিঙ্গারের নাম মনে নেই, যে কোনো একটা পছন্দ মতো, আমার পছন্দ মতো যেন আমি প্লে করে দিই। তো আমি পছন্দ মতো গান প্লে করে দিব যাওয়ার আগে অবশ্যই। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পুরোটার সময় জুড়ে, এবং আগামীকাল ঠিক সকাল 8টায় আবার চলে আসব আমি মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো সেখানেও চাইলে আপনি আমাকে শুনতে পারেন, আমার সাথে গল্প করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসবেন। আর আমার পেজে আপনারা পেয়ে যাবেন আমাদের গতকালকে সেলিব্রেশন কেমন ছিল সেটা, আপনারা আমার পেজে পেয়ে যাবেন কিছু কিছু জিনিস, কারণ অনেক কিছু আছে যেটা আমাদের ঢাকা এফএমে আপলোড দেওয়া হবে না কিন্তু আমাদের পার্সোনাল পেজে আপলোড হবে। সো সেইগুলো আপনারা চাইলে ফলো রাখতে পারেন। যাওয়ার আগে ঢাকা এফএম ফেসবুক পেজ অ্যাড্রেস আমি আরও একবার বলে দিচ্ছি। আমাদের মজার মজার কন্টেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, বেশি বেশি করে ফলো করতে হবে। ওকে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

চেক, এখন সময় বেলা 11:00। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 94.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: Showered me with memories of you.

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা
4: বলতেছেন তো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়া লিছে রে,
6: দিল দিয়া ফিল করেন
7: ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Also, this your band and Shudun. Band be set.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: you falling for?
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসার সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: বাইজা বুঝা তামা তামা
1: দেন তো, মগর কি হুলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
2: ওহো লিয়া লিছে রে,
3: দিল দিয়া ফিল করেন, দ্য ব্যাম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: I love you.
1: 93.4. Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
1: সবার সাথে 90.4
2: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040। সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 এবং সিফাত আপনার সঙ্গেই আছি। রাত 8টা পর্যন্ত আমাদের এই কথাবার্তা কিন্তু চলতে থাকবে। অবশ্যই আপনার কথাগুলো আপনি আমাকে জানাতে পারেন 01841904।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040। সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 এবং সিফাত আপনার সঙ্গেই আছি। রাত 8টা পর্যন্ত আমাদের এই কথাবার্তা কিন্তু চলতে থাকবে। অবশ্যই আপনার কথাগুলো আপনি আমাকে জানাতে পারেন 01841904904 এই নম্বরটিতে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে, এবং আমাদের ফেসবুক

এটা পারবেন কিন্তু সবাই পারে না। যাই হোক, তো এর মধ্যে যারা যারা আছেন আমি কিছু কথাবার্তা তো অবশ্যই বলবো আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। হৃদয়কে দেখতে পাচ্ছি, হৃদয় স্বাগত জানাচ্ছি আপনাকে। এদিকে SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন, ভাইয়া তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিদমের শো আছে, অসুস্থ নাকি? এমনিতে না, রিদম আজকে হয়তো বা তার একটা ইমার্জেন্সি কাজে আসলে আটকে গেছে, বাট আবার যথাসময়ে চলে আসবে কালকে। এদিকে আরো আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো? নুসাইবা, আমাদের নুসাইবা যুক্ত হয়ে গেছে, নুসাইবা স্বাগত জানাচ্ছি। ভাইয়া কালকে আপনি আসেন নাই? না, আমি আসলে এসেছিলাম, আসলে কালকে আমাদের সেলিব্রেশন নিয়ে অনেক বেশি পরিমাণ ব্যস্ত ছিলাম। আমাদের কালকে রেডিও আম্বারের জন্মদিন ছিল, এবং সাথে আমাদের এই যে আপনাদের ভালোবাসায় আমাদের ঢাকা FM পেজ কিন্তু 1 মিলিয়ন ক্রস করে ফেলেছে। সো অভিনন্দন আপনাকেও, আপনাদেরও, যে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি সামনে ওই ভালোবাসা অব্যাহত থাকবে। এবং তিনি লিখেছেন, ভাইয়া কালকে, আচ্ছা ভাইয়া রেডিও আম্বার ফ্রিকোয়েন্সিতে প্লে হয় না কেন? রেডিও আম্বার আপনি আসলে যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনাকে আসলে অ্যাপ দিয়ে শুনতে হবে। আপনি আপনার আমাদের যে রেডিও আম্বারের অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তাহলেই আপনি মোটামুটি খুব ভালোভাবে শুনতে পারবেন। যাই হোক, লিখতে থাকেন, কথাবার্তা শেয়ার করতে থাকেন, আমি বরং গানে চলে যাই। প্রথমেই কিন্তু আমার একটা গান ওয়েট করছে, এই যেটা আপনাদের পছন্দের গান, সেটা হচ্ছে কথা। সো কথা অ্যালবাম থেকে মিনহাজ সিফাত, মানে আমার গান কথা, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

লিচুর বাগানে চমৎকার একটি গান শুনছিলাম। গানটির মিউজিক কম্পোজিশন প্রীতম হাসানের এবং সিনেমাটির নাম ছিল তাণ্ডব এবং গানটিতে ভয়েস দিয়েছেন হচ্ছে প্রীতম হাসান এন্ড জেফার, মেইনলি মেইন ভোকাল যেগুলো আর কি নায়ক নায়িকার ভোকাল সেটা আর কি। এনিওয়ে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে এবং অবশ্যই থাকবো রাত 8টা পর্যন্ত। সো অনেক অনেক কথাবার্তা হবে, গান তো শুনলাম একের পর এক চমৎকার কিছু গান আমরা কিন্তু শুনে ফেলেছি। এর মধ্যে যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কথাবার্তাগুলো বলবো। আমাদের মিকাইল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাণ্ডব আবার এদিকে মিকাইল, আরে দুইটা মিলে গেছে, তাণ্ডবের ভিতরে আসলে সাকিবের ক্যারেক্টারটা থাকে হচ্ছে মিকাইল, তো আমাদের মিকাইল যুক্ত হয়ে গেছেন। শুভ বিকেল আজকে দাদা, শুভ বিকেল আজকে এখানে মেঘলা আকাশ আর সূর্য মাঝে মাঝে উকি মারছে, সুন্দর একটা ওয়েদার আমাদের এখানেও মিকাইল, বেশ সুন্দর একটা ওয়েদার। তবে কেমন জানো একটু মাথা ব্যথা একটা ব্যাপার আছে আর ঘুম ঘুম পাচ্ছে আর কি, এটা হচ্ছে একটা ব্যাপার। তো যারা আসলে অফিস করছেন বা যারা নিজের কাজের জায়গায় আছেন সেই ক্ষেত্রে আসলে এই ঘুমের সাথে মারামারি করে তারপর আবার হচ্ছে কাজের ভিতরে মনোযোগ দেওয়াটা কিন্তু কঠিন, মানে এইসব দিনগুলোতে আসলে কাজটা অনেক বেশি পরিমাণ কঠিন মনে হয়। আচ্ছা আমাদের সঙ্গে আছেন, কি খবর বদ্দা, কেন সলোর, কেন আসো নুসাইবা সালিহুর তামা, সবাই কেমন আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের নিজু যুক্ত হয়েছেন, ওয়েলকাম নিজু, কেমন আছেন আপনি? আচ্ছা আছেন আমাদের বন্ধু মাহমুদুল হাসান, এইমাত্র আপনার সঙ্গে যুক্ত হলাম, আপনার সঙ্গে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে বন্ধু আপনাকে পেয়ে এখানে এবং আপনি কথাবার্তা শেয়ার করেছেন। এখানে সিলেট থেকে আমাদের জুয়েল আছেন, প্রতিদিন আপনাদের FM রেডিও ঢাকা FM 90.4 শুনি, ঢাকা FM 90.4 আমি যখন সকালে গাড়িটা স্টার্ট দিই তখনই শুরু হয়, ওয়াও থ্যাংক ইউ, এই বন্ধুর জন্য একটা তালি অবশ্যই। আচ্ছা আমার ঢাকা FM 90.4 আসলে আমি মেসেজটা কাউকে উদ্দেশ্য করে দেই নাই, ঢাকা FM 90.4 যত সদস্য আছেন সবাই খুব ভালো, প্রতিদিন আমি গাড়ি চালিয়ে ঢাকা FM 90.4 শুনি, আমার খুব ভালো লাগে। যদি কারো সামনে আসে আমার এই লেখাটা একটু পরে শোনাবেন প্লিজ। আবারও ঢাকা FM 90.4 এর সকল সদস্যদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বন্ধু জুয়েল, আপনি আসলেই জুয়েল আমাদের কাছে, জুয়েল মানে আপনি অনেক দামি, আর খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর করে আপনার যে মনের ভাবটা বা আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিস সেটা এত সুন্দর করে বললেন, আমি নিজেই পরে অনেক উৎসাহিত হলাম। এবং নিঃসন্দেহে আমার জায়গায় যদি এখানে রিদম বা তানহা অথবা পিঙ্কি মুকুল ভাই গুরু যেই হোক না কেন তারা যদি থাকতো তারাও সমানভাবে আমার মনে খুশি হতো। খুবই ভালো লাগলো বন্ধু, আপনার প্রতিটা সময় খুব সুন্দর কাটুক এবং অবশ্যই এটাও খেয়াল রাখবেন যে মানে FM শুনতে শুনতে যেন আপনার গাড়ি চালানোতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কারণ গাড়ি চালানোটা কিন্তু খুব ইজি কোনো কাজ না, আপনারা খুব জটিল একটা কাজ করেন আর বাংলাদেশের মতো জায়গায় স্পেশালি ঢাকায়, আপনি হয়তো ঢাকায় না আপনি তো বললেন আপনার অন্য জায়গায়, কিন্তু ঢাকা শহরে আসলে যারা গাড়ি চালায় তাদের ধৈর্য এক্সট্রিম লেভেলের, ঠিক আছে? কারণ এত ধৈর্য কিন্তু থাকে না যে আপনি এক ইঞ্চি যদি এদিক ওদিক হন তাহলে গাড়ির অবস্থা খারাপ, এরকম একটা অবস্থা হয়। সো সবাই অনেক ট্যালেন্টেড, বেশি ট্যালেন্টেড দেখে বাইরে যখন অনেক মানে ওপেন রাস্তা পায় তখন কিন্তু একেবারে পুরো মানে তারা একটু হক চকিয়ে যায় যে এখন কি হবে, আমরা তো সবসময় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে অভ্যস্ত। আচ্ছা এখানে হচ্ছেন বন্ধু আমার, বন্ধু আপনি বলেছেন কল ধরার জন্য কিন্তু এখানে আসলে কল ধরার কোনো ওয়ে নাই, সো সেই ক্ষেত্রে আসলে দুঃখিত। এখানে আছেন ভাইয়া তাসিন, এই ফোর তাসিনের ফোন 90.4 বাজে না কেন, জানে কি মেয়েটা রেডিও শুনতে পারে না, 90.4 বাজবে না কেন, 90.4 মানে উনি কি টিউন করে তারপরে বাজে না এরকম কোনো কিছু কি, সেটা আগে জানতে হবে বন্ধু। যে একটা হচ্ছে যে আপনার ফোনের ভিতরে রেডিওই নেই, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে যেন আপনার রেডিও আছে কিন্তু আপনি ফ্রিকোয়েন্সিতে টিউন করে শুনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে যেটা হতে পারে হয়তো বা তাসিন যেখানে আছেন সেখানে হয়তো এটা নেটওয়ার্ক পাচ্ছে না, সামহাও তিনি একটু জায়গাটা পরিবর্তন করে দেখতে পারে। আর যদি এই ধরনের কষ্ট করতে ইচ্ছা না করে তাহলে একটু কষ্ট করে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা FM লিখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের অ্যাপটি, সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর বিন্দাস উপভোগ করবেন, কোনো সমস্যা নেই, কত কত ওয়ে আমাদেরকে শোনার। আচ্ছা এদিকে আমার সঙ্গে ফেসবুকে আমার যে যে বন্ধুরা লিখেছেন, আমাদের অর্চনা রায় আছো কেমন, এই তো আছে আলহামদুলিল্লাহ, অর্চনা আপনি কই হারালেন? এখানে আছেন আমাদের বন্ধু উম্মে রায়হান, শুভ বিকাল জানিয়েছেন, ওকে। সুমাইয়া শিফা লিখেছেন ভাইয়া যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, সুমাইয়া শিফা দিন দুনিয়া কেমন চলছে ভাই, দিন দুনিয়ার মতোই চলছে, আমরা আমাদের মতো চলছি, চলছে আর কি। আফরোজা পলি আমাদের এখানে প্রাকৃতিক আকাশ প্রকৃতির আকাশে মৃদু উজ্জ্বল দিনের শুভেচ্ছা রইল জান্নাত আর জ্যোতি, জ্যোতি ধন্যবাদ আপনাকে বন্ধু, আপনাকেও শুভেচ্ছা। আমাদের তৌহিদুল বনশ্রী থেকে যুক্ত হয়ে গেছেন, উস্তাদ কেমন আছেন উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ, লিখেছে প্লে লিস্টটা অনেক সুন্দর এবং চমৎকার লাগছে, থ্যাংক ইউ তৌহিদুল, আশা করি থাকবেন আটটা পর্যন্ত, আরও সুন্দর সুন্দর গান অবশ্যই প্লে হবে আপনার জন্য সবার জন্য। আর এদিকে আমাদের আমার প্লে লিস্টে আরেকটা সুন্দর গান ওয়েট করছে, সেটা আমি একটু প্লে করে দিই, সেটা হচ্ছে সাই অভিশঙ্কর অ্যান্ড সাই স্মৃতির আশা কুদা, চমৎকার একটি গান, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: You're listening to Chaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

রায় ঢাকা FM 90.4 এ আপনি আছেন, মানে শুনছেন, এবং সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। তো একটা তথ্য যেটা অলরেডি আমার মনে বন্ধুরা জেনেই গেছেন যে আমাদের প্রিয় মেসি, লিওনেল মেসি, কিন্তু অলরেডি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তিনি আর কি খুব ইমোশনালি আর কি তার স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এখন থেকে আমিও আপনাদের মতো গ্যালারি থেকে আমার দলকে উৎসাহ দিব। তো যাই হোক, আমরা আসলে লাকি একটা জেনারেশন যে আমরা আসলে এই বড় বড় প্লেয়ারগুলোর বা এত ইউনিক প্লেয়ারগুলোর খেলা দেখেছি, যেমন লিওনেল মেসি, রোনালদো মানে CR7, তারপরে হচ্ছে নেইমার, তারপর আমরা আসলে অনেকের খেলাই দেখেছি। আমি তো জিদানের খেলা দেখলাম, কার্লোস, তো আমরা আসলে অনেক ব্যাকহ্যাম, সবার মোটামুটি বেশ ভালো ভালো খেলা কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন আবার সামনে আগাবে হচ্ছে ইয়ামাল, তারপর হচ্ছে হালান্ড, তো এরা কিন্তু সামনে আবার এগিয়ে যাবে। সো এখান থেকেও হয়তো বা তখন আবার তাদের বিদায়ের সময় আবার এই খারাপ লাগাটা কাজ করবে। তবে থ্যাংক ইউ দিতে হয় আসলে, বা থ্যাঙ্কস দিতে হয় এই সকল প্লেয়ারকে যে এত একটা দীর্ঘ সময় যে আমাদেরকে এই খেলার মাধ্যমে এন্টারটেইন করেছেন তারা। এবং আশা করছি যে ফুটবলের ভিতরেই আসলে তারা, অবশ্য মেসি বলেছেন যে ফুটবলের সঙ্গে তারা তিনি জড়িত থাকবেন সবসময়। সো বেস্ট অফ লাক মেসির পরবর্তী যেই লাইফটা আছে সেটার জন্য। এবং এখন কিন্তু কথা হচ্ছে যে আসলে 10 নম্বর জার্সিটা কে পরবে। তাহলে অনেকের নামই আছে, তবে এগিয়ে আছে কিন্তু ম্যাকালিস্টারের সম্ভাবনা কিন্তু রয়েই গেছে এই 10 নম্বর জার্সিটা পরার। কারণটা হচ্ছে সবাই আসলে ওয়েট করছে যে আসলে 10 নম্বর জার্সিটা কে পরবে। আর ম্যাকালিস্টার হচ্ছে এই নাম এই জার্সিটার ব্যাপারে কিন্তু অনেকটা এগিয়ে আছে, কারণ লিভারপুলের হয়ে কিন্তু 10 নম্বর জার্সি পরেই কিন্তু তিনি খেলেন আর কি, এই মিডফিল্ডার। সো দেখা যাক, ম্যাকালিস্টারের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, দুইটা ওয়ার্ল্ড কাপ এবং চমৎকার খেলেছেন তিনি। এবং আরও যদি আমি লিস্টের নাম বলি, নিকো পাজ হতে পারে 10 নম্বর জার্সির দিকে, ওদিকে দিবালাও ছিল, কিন্তু দিবালার নাম কিন্তু এই মুহূর্তে আসলে শোনা যাচ্ছে না যে দিবালা থাকবে কিনা 10 নম্বর জার্সিতে। সো যেই আসুক, আসলে খেলাটা ভালো হোক, আমরা খেলাটা উপভোগ করতে চাই। সো সব প্লেয়ার তো সবসময় থাকবে না, সো আস্তে আস্তে করে সবাই চলে যাবে, নতুন প্লেয়াররা আসবে। আমরা চাই যে নতুন নতুন কিছু টেকনিক আমরা ফুটবলের মধ্যে দেখি আসলে। তো যাই হোক, এর মধ্যে যারা যারা আরও আছেন আমাদের সঙ্গে লিখেছেন, আচ্ছা এই বন্ধু কি লিখেছেন দেখি, আচ্ছা একটা ছবি পাঠিয়েছেন, লিখেছেন এটা হলো দাঁতের ডাক্তারের চেম্বার, যার যে দাঁত ব্যথা সে ওই দাঁতেই বসবে। ওয়াও, এটা কি আসলে আছেন, বাস্তবে আছে নাকি এরকম? মানে এটা কিন্তু মজার, মানে এটা হচ্ছে আর কি দাঁতের যে পাটি আছে আমাদের, ওরকমভাবে আসলে সিটগুলো সাজানো। এবং এই কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এখন ধরেন যে আপনি আর আমি দুজনই গেলাম দাঁত দেখাতে, দুজনেরই সেম দাঁতের সমস্যা, তো দুজনে এক চেয়ারে কীভাবে বসবো? এটা এই জায়গায় কিন্তু একটা মানে খামতি আছে এই প্ল্যানটার মধ্যে। যাই হোক বন্ধু, আপনি জানাবেন এই ব্যাপারে বিস্তারিত, আপনি এডিট করেছেন সম্ভবত। আচ্ছা এদিকে আছেন হচ্ছে আমাদের, আসসালামু আলাইকুম, প্রতিবারের মতো উপস্থিত আছি, অটুট থাকুক বন্ধুত্বের এই বন্ধন, রায়হান সৈয়দপুর থেকে। অবশ্যই ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ রায়হান আপনাকে জয়েন করার জন্য আমাদের সঙ্গে। আশা করছি একেবারে রাত 8টা পর্যন্ত থাকবেন, প্রতিটা গান উপভোগ করবেন এবং কথার আড্ডা তো থাকছেই। আর এদিকে SMS-এ যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। আচ্ছা আমাকে মনে তার আগেও আরও অনেক বন্ধুরা লিখে রেখেছিলেন, সো লেটস সি আসলে কারা কারা আছেন। এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু, কী লিখেছেন, তুমি যখন ঢাকা FM ফ্যামিলিতে এসেছো যখন তোমার কথাগুলো শুনতাম, আচ্ছা এটা মনে হয় আমাদের রিদমকে, তারপর থেকে তোমাকে রেগুলার মেসেজ করা শুরু করি, জান্নাতুল হীরা। আমি জানি না আসলে কাকে লিখেছেন, অনেক আগে লিখেছেন আর কি, অনেক আগে সময় লিখেছেন, দ্যাটস আমি রিদমের কথা বললাম। এখানে আছে আমাদের আর যে যে বন্ধু, আমি একটু দেখি, এখানে লিখেছে SSC, ওকে এই বন্ধু মানে SSC পরীক্ষা দিবেন, ওকে শুভকামনা, অনেক অনেক শুভকামনা। পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন আমার হোস্টেলের যে মেয়েটা আমার সবার সামনে হ্যারাস করেছিল, ওই মেয়ে ওর বাকি রুমমেটগুলো কেন যেন এখন খুব ভালো বিহেভ করছে আমার সাথে, আমার খুব ভয় হচ্ছে ওদের বিহেভে, কি করব ভাইয়া। রানী ফ্রম হাতিবান্ধা এখন আছে আমাদের। এখন কেউ ভালো বিহেভ করলে তো বন্ধু আপনি তাকে আসলে তার উপরে কোনো এলিগেশনস আনতে পারবেন না, কোনো কিছু আবার ধারণা বশত। তবে আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনি যেহেতু সন্দেহ করছেন তার ভালো ব্যবহার, অবশ্যই আপনিও ভালো ব্যবহার করেন, আপনি ভালো ব্যবহারই করেন, কিন্তু আপনি অ্যালার্ট থাকবেন যেহেতু আপনার কাছে মনে হচ্ছে। আর সবচেয়ে বড় দুইটা ঘটনা হতে পারে, এক হচ্ছে আমরা যখন প্রথমেই কাউকে দেখি অথবা এই ধরনের কোনো কিছু, হোস্টেল লাইফ বলেন বা এই ধরনের লাইফ বলেন, তখন প্রথম দিকে একটু ঝামেলা হয় আর কি। ঝামেলা হয় মানে হচ্ছে কেউ কারোর সাথে তেমনভাবে পরিচিত থাকে না এবং অনেক কিছু নিজে নিজে চিন্তা করে রাখে, কিন্তু আস্তে আস্তে সেই এনভায়রনমেন্টটা কিন্তু ঠিকঠাক হয়ে যায় যদি সবাই ওরকম ম্যাচিউর হয়। তো এটাও হতে পারে যে তারা আসলে প্রথমে যে নেগেটিভ থিঙ্কিং
মিটিং নিয়ে আপনাকে আসলে অ্যালাউ করেছিল বা অ্যাকসেপ্ট করেছিল, সেটা তারা বুঝতে পেরেছে যে আসলে আপনার মধ্যে সেই নেগেটিভিটিটা নাই, দ্যাটস ওয়াই তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে। আবার সেকেন্ডটা এটাও হতে পারে, আপনি যেটা ভাবছেন যে ভালো ব্যবহার করছে এটার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে, আপনি দুই ব্যাপারেই আসলে অ্যালার্ট থাকবেন। যদি ওইটা থেকে আপনার মানে চোখ কান খোলা রাখবেন যে এই ধরনের কোনো হিন্টস আপনি পান কিনা, যেটার ভিতরে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে এটার পেছনে অন্য কোনো ঘটনা আছে, তখন আপনি অ্যালার্ট হয়ে যাবেন, আর এখন থেকেই অ্যালার্ট থাকবেন আশা করি। এক বন্ধু রিকোয়েস্ট করেছেন, গানের রিকোয়েস্ট রাখতে পারছি না বন্ধু, দুঃখিত। আমাদের সালিহুর যুক্ত হয়ে গেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো একদম ফাটাফাটি, আর এখানে বেশ বাতাস আছে, ঠান্ডা অবস্থা বিরাজ করছে, এত সুন্দর ভালো একটা ভালো ওয়েদার, কারণ বেশ কয়েকদিন আগে যেই পরিমাণ গরম ছিল আমরা নিজেরই দোয়া করছিলাম যে একটা ঠান্ডা কিছু যেন আসে, একটা ঠান্ডা বাতাস আসে। গতকাল তুমি ধাঁধা দাও নাই, তাই আজকে তুমি ধাঁধাটা নাও প্লিজ। তুবা তুবা, আমি গতকাল আমিই আসিনি, আপনি এটা তো বললেন না যে তুমি আসো নাই গতকালকে শোতে, আপনি ধাঁধা নিয়ে পড়ে আছেন, যেটা গেছে সেটা তো গেছেই। এখন মনে করেন যে আপনি না থাকেন, এক্সাম্পল দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তারেক আছেন আমাদের সঙ্গে, মেসেজ করেছেন, তারেক স্বাগত জানাচ্ছি। সিমলা আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি রংপুর থেকে আমি প্রথম মেসেজ দিলাম। ওকে সিমলা, স্বাগত জানাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, এখানে আছে। আচ্ছা, আপনি একদিন বলেছিলেন পাতার বাঁশরি গানের সুরের কোনো একটা পার্ট আপনার কোনো একটা গানের সুরের সাথে মিলে গেছে, কোন পার্টটা মিলেছিল সেটা বললে খুশি হতাম। আপনি আমার একটা গান শুনতে পারেন, অদেখা বারণ, আপনি তো অবশ্যই সাউন্ডিংয়ে তো অনেক ডিফারেন্স পাবেন, তবে সুরের দিক দিয়ে যেটা আমি গেয়েছি আমার গানটা, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা ল্যান্ডিংটা অথবা ফিনিশিংটা অথবা ওই যে টিল ড্রপটা আমার কাছে মনে হয়েছে যেন ওইটার সাথে মিলে। আর এবং আমি এটাও মানি যে আমার যতগুলো গান আছে সেই সবগুলো গানও হচ্ছে কোনো না কোনো গানের সাথে মিলে যাবে, কারণ পৃথিবীতে এত এত গান হয়েছে, এটা আমার কাছে খুব নেগেটিভ কিছু না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে, এটা পাতার বাঁশরি বা আমার গানের ব্যাপারে না, অন্য কেউ অন্য কোনো গান মানে ইচ্ছাকৃতভাবে কপি করে সুরটাকে নিয়ে নিজের নামে যদি চালায়, এটা একটা ক্রাইম, ঠিক আছে? সো পাতার বাঁশরি বা আমার গানের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই না, ওইটা কিছুটা সুর এদিক ওদিক মিলতে পারে। আপনাকে তো বললামই, সেটা হচ্ছে আমার একটা গান আছে অদেখা বারণ, ঠিক আছে, ডুয়েট সং এটা। এই গানটা আপনি শুনতে পারেন, ইউটিউবেই পাবেন আপনি, তোমারই ছোঁয়া পেতে আকুলে মন থাকে, এই টাইপের গানটা। হ্যাঁ, সো আপনি এটা একটু শুনে নিতে পারেন, দেখেন আপনার আপনার কানে লাগে কিনা, যে না কোনো একটা সুর আমার কাছে মনে হচ্ছে যে একটু মিল আছে, আবার আপনার কাছে নাও লাগতে পারে, এটা এমন কোনো কিছু না, এক একজনের পারসেপশন এক এক রকম হতেই পারে। এনিওয়ে, ভালোবাসায় চলে যাব, মানে পিওর লাভে চলে যাব, আরাস ফিচারিং হেলেন আর পিওর লাভ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। পরন্ত বিকেলে এই মুহূর্তে আমরা, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বৃষ্টি বৃষ্টি যে ভাবটা, এই কারণে আসলে ওই যে সন্ধ্যার আগে রাত্রি নেমেছে একটা গান আছে না, আমরা শুনলাম তো মনে হয় গত ঘন্টায়, তো ওরকম হয়ে গেছে ব্যাপারটা। ভালো লাগে এই টাইপের ওয়েদার, ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যদি এইসব ওয়েদারে আসলে ঘুমানো যায়, কিন্তু এই ঘুমের সাথে আমার সম্পর্কটা খুব খুব বেশি পরিমাণ ভালো না আর কি। একটা আছে না, আমি মানুষজনকে দেখি আর কি, যে ঘুমালো দশ পনেরো, মন চাইলো যে পাঁচ মিনিট একটু ঘুমিয়ে উঠে যাবে, মা সাথে সাথে পাঁচ মিনিট ঘুমিয়ে আবার উঠে যায়। আমার ঘুমাতেই লাগে দুই ঘন্টা, যে আমি আগে নিজেকে বিশ্বাস করাতে যায় না আমি ঘুমাবো, ঘুমও বিশ্বাস করতে পারে না যে আমি ঘুমাবো, এরকম একটা ব্যাপার। তারপরেও মোটামুটি একটা টাইমের মধ্যে আসা গেছে, আগে এটা আরও ভয়ঙ্কর ছিল। তো যারা যারা আসলে এগুলো ফেস করেন বা ইচ্ছাকৃতভাবে ঘুমান না, আমার তো অবশ্য কাজের জন্য ইচ্ছাকৃতভাবে ঘুমাই নেই এমন জিনিস, এমন দিন কম আছে। সো এরকম যদি হয় যে না ইচ্ছাকৃতভাবে আপনি ঘুমাবেন না, ঘুম আসলেও এটা কিন্তু করবেন না, এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর। সো টাইম মতো

করবে না, গানের জন্য বলেছেন। কিন্তু বন্ধু আসলে রিকোয়েস্টের গান তো আমি আসলে প্লে করতে পারি না, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা আমি জানি না, আপনি হয়তো নতুন বন্ধু এই ক্ষেত্রে, হয়তো আপনি জানেন না, সেক্ষেত্রে আপনাদের পছন্দের গানগুলো নিয়েই আসলে আমার প্লে লিস্ট সাজানো হয়। সো আলাদাভাবে আর নতুন করে টানার দরকার পড়ে না গানের। আর এদিকে যারা যারা আছেন আমি অবশ্যই পড়বো তাদের কথাবার্তাগুলো, এস এম এসও আছেন আমার অনেক বন্ধুরা, ফেসবুকেও আছেন, তো আমি একে একে পড়ার চেষ্টা করছি আমার বন্ধুদের যে কথাবার্তাগুলো আছে। যেমন আমাকে লিখেছেন কে, এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ফেসবুকে অনেক বন্ধুরা, অনেকে আবার এক্সপেক্ট করেনি যে আমি এই দিনে পোস্ট দিব আর কি। আসিফ ভুইয়া আছেন গাজীপুর থেকে, আমি সাথে আছি, ধন্যবাদ আসিফ ভুইয়া। নরসিংদীতেও এখন আকাশ মেঘলা, কিছু বৃষ্টির গান বাজিয়ে দিয়েছি। গত ঘন্টায় আমরা কিন্তু দুই দুটি বৃষ্টির গান শুনে ফেলেছি, উম্মে রায়হান নিশ্চয় আপনি শুনেছেন। রাবেয়া ইসলাম আছেন, আমাকে মানে সালাম দিয়ে আবার শয়তানও বানিয়ে দিয়েছে, যাই হোক। আর্নিলা মায়া আছেন, ভাল লাগছে না সিফু কেন আর্নিলা মায়া, কি হয়েছে আপনার বলেন তো একটু। আচ্ছা এখানে আছেন আমাদের যে বন্ধুরা এস এম এস এর মাধ্যমে, জান্নাতুল হীরা আছেন, মিডেশও আসেননি কেন ভাইয়া, কি অসুস্থ না, রিদম সম্ভবত কোনো একটা ইমার্জেন্সি কাজে ব্যস্ত আছেন। লুবাইনা আছেন চট্টগ্রাম থেকে, সিওদ ভাইয়া নতুন জয়েন এবং প্রথম মেসেজ পড়বা কিন্তু, এই যে পড়ে দিলাম লুবাইনা, নামটা সুন্দর ডিফারেন্ট। আচ্ছা শান্তি ইসলাম আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে, স্বাগত জানাচ্ছি শান্তি ইসলাম আপনাকে। এখানে আছেন, এসেই তো সালাম দেন, কেউ তো উত্তর দেয় না, না উত্তর দেয় আসলে, বিষয়টা কি তিনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম, এটাও ভালো লেগেছে খুব যে আপনি একেবারে সরাসরি উত্তর নিয়েছেন, সালামটা নিয়েছেন। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কি যে মানে কেউ না বললে সালাম নেয় না, এই জিনিসটা ভুল, ঠিক আছে, হয়তো তিনি মনে মনে নিয়েছেন সালামটা, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তবে উল্টা সালাম দেয়, আমি তো সোজা কাজ করি তাই আমি সালামের উত্তর দিলাম, ওকে নো প্রবলেম। তবে দাদা আরেকটা কথা, সেটা হলো অনেক বড় হইলাম, কলেজে ভর্তি হব, তাই চাঁদ মামা গানটা প্লে করেন প্লিজ, আফরিন। আচ্ছা আফরিন, আপনি তো আমাদের পুরনো বন্ধু, আপনি তো জানেন যে রিকোয়েস্টের গান প্লে হয় না, তারপর আপনি কেন রিকোয়েস্ট করেন একটু বলেন তো, মানে এটা থেকে আলাদা কোনো একটা মজা আছে একটু বলবেন অবশ্যই, কারণ অন্যান্য ফ্রেন্ড বুঝলাম নতুন আসে কিন্তু আফরিন তো সবসময় থাকে, আফরিন তো এই ব্যাপারটা জানে যে না রিকোয়েস্টের গান প্লে হয় না, তারপরও রিকোয়েস্টটা কেন করলেন বা কেন হয়, মানে এটা আমি জানতে চাচ্ছি, করেছেন এটা কোনো ভুল করেন নাই, মানে জানতে চাচ্ছি যে মানে এটা কি ভুলে গেছেন আমারটা, নাকি আপনার মনে চাইলো যে না এটা আমি বলি তারপরও, সিস্টেম নাই তারপরও বলি, এরকম কিছু জানাবেন একটু, জানার খুব ইচ্ছা আমার। আচ্ছা এখানে আছেন আমাদের সঙ্গে রিথম, আচ্ছা ভাইয়া সিফাত ভাইয়ার, আচ্ছা রিদম ভাইয়া আর সিফাত ভাইয়ার ভয়েস সেম মনে করি, পরিচয় না দিলে কি গুলাই ফেলি, বাট এফ এম তো প্রতিদিন শুনি। ঈশান রংপুর থেকে, ঈশান ধন্যবাদ। এই রিদম আসার আগে আমার ভয়েস আর মুকুল ভাইয়ের ভয়েস সেম ছিল, এখন রিদম আসার পর আমাদের তিনজনের ভয়েস সেম হয়ে গেছে, কি একটা অবস্থা বলেন তো। এনিওয়ে আমরা আরেকটা গানে যাবো, নম্বরটা একটু বলে দিই, 01841904904, এটা আমাদের নম্বর, এই নম্বরে আপনি এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কথাবার্তাগুলো শেয়ার করতে পারেন। যে গানটি প্লে করছি সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার কণ্ঠে লোকে বলে, চমৎকার একটি গান, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: ঢাকা মেট্রো 9040।

0: আরে আমরা বিকেল থেকে একেবারে সন্ধ্যার মধ্যে চলে এলাম। সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং যারা ঘোরাফেরা করতে আসলে পছন্দ করেন এবং সুন্দরবনে যাওয়ার জন্য আর কি অস্থির ছিলেন, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কিন্তু 1 সেপ্টেম্বর মানে গতকালকে থেকে কিন্তু আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। সো ঘুরতে যেতে পারেন, তবে সেটার বেশ কিছু নিয়ম কানুন কিন্তু আপনাকে আসলে মেনে চলতেই হবে। যে ইচ্ছা মতো আসলে বনে প্রবেশ করার কোনো সুযোগ সেখানে নেই। এবং আপনি আর একটু খোঁজ খবর নিয়ে সুন্দরভাবে যেতে পারেন এবং কী কী প্যাকেজের মধ্যে কী কী থাকতে পারে, কোথা থেকে যাবেন আপনি, ঢাকা থেকে যাচ্ছেন নাকি অন্য কোনো জায়গা থেকে যাচ্ছেন, এই সব কিছু একটু খোঁজ খবর নিয়ে ভালো মতো প্রিপারেশন নিয়ে যদি যেতে চান আর কি ওইভাবেই যাবেন। আর ঘোরাফেরার জন্য আসলে আমাদের মানে বাংলাদেশের ভিতরে আসলে অনেক জায়গা আছে, অনেক জায়গা। তো অনেকে যারা আসলে ঘোরাফেরা করে তারা মোটামুটি ঘুরে ফেলেছে। আমাদের মতো মানুষ যারা এত ঘুরতে পারে না, বন্ধুদের কাছ থেকে আসলে শুনে নিতে হয়, তারাও শুনে আর কি, আমি শুধু শুনি আর কি এরকম। এনিওয়ে আমার সঙ্গে যারা যারা আছেন ফেসবুকে দেখতে পাচ্ছি আসিফ ভুঁইয়া গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসিফ ভুঁইয়া স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে, কেমন আছেন আপনি? আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু, এক বন্ধু একটা মানে লিঙ্ক শেয়ার করেছেন, ওকে ধন্যবাদ আপনাকে। এদিকে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছে আমি তাদের কথা বলবো। অনেক অনেক SMS আসলে আমার বন্ধুরা লিখেছেন। নিশি লিখেছেন, ও ভাইয়া আমার বিয়াই তো বলেছে তার বোনের নাম আপসারা, কিন্তু তোমার বোনের নাম কি আর ও কোন ক্লাসে পড়ে, ওর জন্মদিন কবে? বুঝি নাই, বিয়াই তো বলেছে তার কোন বিয়াই বলেছে আপনাকে নাম আপসারা, কিন্তু তোমার বোনের নাম কি? আমার কোনো বোন এখন আপাতত আসলে কোনো পড়ালেখা করছে না, তাদেরটা শেষ হয়ে গেছে পড়ালেখা। আচ্ছা আর এদিকে আছেন হচ্ছে রংপুর থেকে তাহমিদ, সিবাদ ভাই একটা গান শোনান লাল শাড়ি পরিয়া, গান লাল শাড়ি পরে গান শোনাবো এরকম মনে হচ্ছিল আর কি। এনিবে প্লেলিস্টে থাকলে ডেফিনেটলি প্লে হবে। শারমিন আক্তার মুবারিকা ভাইয়া, কি ব্লক হওয়ার কারণ ঢাকা FM এ আমার অফিসিয়াল নাম্বারে অনেকবার ফোন দিয়েছিলাম তাই ব্লক হয়েছে, প্লিজ কিছু করুন ভাই প্লিজ। এখন এইটা আসলে মুবারিকা আমি আপনি শুনেছেন মনে হয় যে আমি কিন্তু আগেও বলেছি যে এটাতে বারবার কল দিলে আপনি ব্লক হয়ে যেতে পারেন এবং তার পরবর্তীতে কিন্তু সমস্যা হবে যে SMS বা ই হবে না। তো আমরা অবশ্যই চেষ্টা করবো কিন্তু কথা দিতে পারছি না বন্ধু, এই জন্যই তো মানে মানে এই জায়গাটা কঠিন বিধায় তো আগে থেকে বলা যে না এই জিনিসটা করবেন না, তারপরে আপনি কেন করলেন আমি জানি না। সো চেষ্টা থাকবে বন্ধু, আর এটা আসলে কথা দিতে পারছি না তবে শতভাগ চেষ্টা থাকবে এবং আপনারও মোটামুটি সিওরিটি দিতে হবে যে না আপনি আর এই যে মানে যেটা আসলে প্রয়োজন নেই সেই জিনিসটা করে করে শুধু শুধু আপনার নাম্বারটা ব্লক করাবেন না আর কি। সিবাদ ভাইয়া আচ্ছা আর আপনার ওই নাম্বারটাও দিয়ে রাখতে পারেন SMS এর মাধ্যমে। সিবাদ ভাইয়া জীবন গল্প কবে থেকে এটা ভালো কথা মনে করেছেন আর কখন হবে মৌন রংপুর থেকে? মৌন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি এটা বলতাম হয়তো কিছুক্ষণ পরে বলতাম, এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সবার পছন্দের শো জীবন গল্প, জীবন গল্প শুরু হতে যাচ্ছে আজ থেকেই, মানে আজকে রাত 11টায় আপনি পেয়ে যাবেন জীবন গল্প সিজন 2 এর ফার্স্ট এপিসোড, যেখানে উপস্থাপনায় আছে আমাদের মুকুল ভাই এবং আপনারা অবশ্যই সেই গল্পটি শুনতে পারেন দেখতে পারেন, অনেক কিছু পাবেন। আসলে আমি প্রথম থেকে কিছু বলবো না, শুধু বলবো যে আজ রাত 11টায়, আজ যেহেতু বুধবার, বুধবার রাত 11টায় জীবন গল্প সিজন 2 মুকুল ভাইয়ের সঙ্গে এবং গেস্ট তো থাকছেনই, গেস্টের গল্প ঘটনা আপনি অবশ্যই জানতে পারবেন। এই জন্য সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই শুনতেও পারেন এবং আমাদেরকে এই জীবন গল্প আমাদের এই আয়োজনটি আপনি অবশ্যই দেখতেও পারবেন আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল অ্যান্ড পেজে। সো অবশ্যই চোখ রাখবেন এবং শুনবেন, কেমন লাগলো না লাগলো সব কিছু আপনাদের মতামত মন্তব্য সব কিছু কমেন্ট আকারে কিন্তু জানাবেন। এখানে লিখেছেন আমাদের যে বন্ধু, বাইরে বৃষ্টি হচ্ছে তারপরে ঝাঁকানাকা, ওকে সিবাদ ভাইয়ের শুনে মনের সব দুঃখ হয়ে যাক ফাঁকা। আহা হা অন্তু, অন্তু সুন্দর লিখেছেন কবিতা, বাইরে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, বৃষ্টি না বৃষ্টির দেখা তো পাচ্ছি না তবে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা এখানে আছেন, নিশ্চয়ই সকল কাজই নিয়মিত নিয়তির উপর নির্ভরশীল তাই না? আর যে চট্টগ্রাম থেকে FM পোকা আগ্নেয়গিরি, অবশ্যই নিয়তি, নিয়তি কি মানে নিয়তেরও একটা ব্যাপার আছে, শুধু নিয়তি না নিয়তের একটা ব্যাপার থাকে যে আপনার যদি নিয়তটা ভালো থাকে সেই ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, নিয়ত খারাপ থাকলেও সফলতা পাবেন, দুটাকে সফলতা বলা যায় না, হয়তো ক্ষণিকের জন্য কিছুটা শান্তি আপনি পাবেন কিন্তু পরবর্তীতে আপনার আবার সেটার প্রতিক্রিয়াটা ফেস করতে হবে। আর যদি আপনার নিয়তটা হয় খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো কোনো কিছুর, তখন সেটা সৃষ্টিকর্তাও এটার ভিতরে আসলে আপনার রহমত দিয়ে দিবেন এবং আপনি সেটাতে এগোতে পারবেন। নিয়তি কি এখন আপনি মনে করেন যে চিন্তা করলেন, অনেকে বলে আর কি যে ভাগ্যে ছিল না বা এরকম, সেটা আমরাও হয়তো অনেকে বলে ফেলি, আমিও বলে ফেলি অনেক সময়, কিন্তু আসলে বিষয়টা কি এরকম, এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে মনে করেন যে সামনে এক গ্লাস পানি আছে, আপনি শুয়ে আছেন, তো আপনি বললেন যে আপনাকে আপনার প্রচুর আপনি পিপাসার্ত অথবা তৃষ্ণার্ত, আপনি আপনি পানিটা খেতে চাচ্ছেন, তো আপনি বললেন যে ভাগ্যে থাকলে আমি খাবো না, তো পানি তো ভাই সেই সামনের টেবিল থেকে নেমে হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না, তাই না? আপনাকে যেতে হবে সেখানে, সেখানে যেয়ে পানিটা খেতে হবে, কারণ সেটা তো আপনার ভাগ্যে আছে, বিধে আপনার সামনে আছে। আপনি ট্রাই করে দেখবেন, যদি ভাগ্যে নাই থাকে গ্লাস তো ভেঙে যাবে, অন্য কোনো কিছু একটা ঘটতে পারে, কিন্তু আপনি যদি খাটে শুয়ে শুয়ে চিন্তা করেন যে না আমার ভাগ্যে থাকলে ওই পানি আমি আমার পেটে যাবেই, এখন এটা শুধু এই চিন্তার উপর বেস করে তো পানি আসবে না, আপনার চেষ্টা করতে হবে। সো সবসময় নিয়তি, ভাগ্য সব কিছুর উপরেই না, মানে নিজের চেষ্টা থাকতে হয়, নিজে যখন চেষ্টা করবেন ভালো কিছু করার, তখন সেটার ভিতরে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। একজন লিখেছে আমাকে, জুবায়ের ফ্রম চট্টগ্রাম, আগে বলেন 3×9 36 নাকি 37, আপনার প্রশ্নের ভিতরে তো আমি ঘাপলা পাচ্ছি আসলে, এই জন্য আমি উত্তর আসলে দিতে চাচ্ছি না, আপনি নিজেই বলেন। ওকে, কারণ আমি এই যে এই আয়োজনটা করার আগে এই ধরনের কাজে আমি আসলে এই ধরনের কাজে আমাকে বিজি রেখেছিল আমাদের তানহা, তো আমার ব্রেন এমনি হ্যাং হয়ে আছে। এনিওয়ে, এটা গানে যাব। আচ্ছা, সালিহুর কি লিখেছে দেখি একটু। আমি ভালো আছি নিজু ভাই, আপনার কি অবস্থা? নিজুকে লিখেছে, ওকে, দেখা যাক নিজু উত্তর দেয় কিনা। আর এর মধ্যে আমরা একটা গানে যাব, সেটা হচ্ছে জেনিফার লোপেজের অন দ্য ফ্লোর, আর ফিউচারিং করেছেন হচ্ছে পিটবুল। তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।
1: Say low!

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আজকে ঘুম ঘুম চোখ নিয়ে মনে হয় অনেকে বাসায় যাচ্ছেন, এইটা একটা প্ল্যান করে যাওয়া হয়। আমার মনে হয় অনেকেই যে প্ল্যান করে থাকে যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাসায় যাব তাড়াতাড়ি, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম। কিন্তু আসলে কি এটা হয়? হয় না কিন্তু, মানে আমার ক্ষেত্রে তো হয় না এটা। যেমন অনেক প্ল্যান করা থাকে যে না বৃষ্টির দিন ঘুমাবো ঘুমাবো, উল্টা আরও বৃষ্টির দিনে আমি বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে মনে হয় যে না আচ্ছা আজকে একটু আড্ডা হোক, বৃষ্টির সময় আছে, ঠান্ডা ঠান্ডা গান টান শুনি বা গান টান করি, এরকম একটা ব্যাপার চলে আসে। তো যে যে প্রফেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এরকম হয় কিনা আমাকে জানাতে পারেন অবশ্যই। আরও একটি ঘন্টা আছে পরবর্তী ঘন্টাটি, তো ওই ঘন্টার মধ্যেও আপনি অবশ্যই জানাতে পারেন 01841904904 এই নম্বরটিতে SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ করে। আপনি ফেসবুকেও লিখতে পারেন আমাদের facebook.com/ILoveDhakaFM। এবং আমি আরও একবার বলতে চাই, আজকে রাত্রে কিন্তু শুরু হচ্ছে জীবন গল্পের সিজন 2, যেটা সিজন 2 এর ফার্স্ট এপিসোডটা আপনি পাবেন আজকে রাত 11টায়। অবশ্যই টিউন করবেন Dhaka FM 90.4 রাত 11টায়, এবং আপনি অবশ্যই চোখ রাখবেন আমাদের Dhaka FM 90.4 এর ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে। এখানে যারা যারা আছেন আরো আমাদের যে যে বন্ধুরা তাদের কথাবার্তাগুলো অবশ্যই পড়বো আমি। অনেক অনেক SMS এসে আছে এবং আমি বলেছিলাম পড়বো আমি একে একে করে। আমাদের রানী লিখেছেন যে পুরাই করা করা ভাইয়া, AI না হলে আমার এই না হলে, আচ্ছা আমি বলছি AI, ওকে, এই না হলে আমার বিগ বস ভাইয়া, আপনি সত্যি আমার রোল মডেল ভাইয়া, আই রিয়েলি লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা বন্ধু আপনার জন্য। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে লাভ ইউ বললে আপনি কি মাইন্ড করেন না? মাইন্ড করবো কেন, কাউকে ভালোবাসতে কি এটা মাইন্ড করার মতো কোনো কিছু? আমিও তো ভালোবাসি আপনাদেরকে, সো সেক্ষেত্রে মানে মন খারাপ করা বা মাইন্ড করার কোনো কিছুই নেই, বরং ভালোবাসতে আমার ভালোই লাগে এই ব্যাপারটা, যে না আমাকে মানুষজন ভালোবাসছে, এই যে রানী ভালোবাসছে, ঠিক আছে রানী, বাবা রে বাবা রানী ভালোবাসছে, এর কোনো মানে চারটিখানি কথা। হ্যাঁ যাই হোক, তো রানী এটা শুধু আপনি না, আমার মনে হয় যে আমার যে যে বন্ধুরা আছেন সবারই, আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু মস্তিষ্ক আছে আর কি, খুব বেশি নাই, অল্প একটু আছে হয়তোবা, তো সেই ক্ষেত্রে আর কি চেষ্টা করি। আর আমিও আমার বন্ধুদের কাছ থেকে আসলে সাজেশন নেওয়ার চেষ্টা করি, যে আপনি লিখেন, আমার অন্যান্য বন্ধুরা যারা লিখে, আমি সব কিছু থেকে শেখার চেষ্টা করি, এটা হচ্ছে একটা বিষয়। সো এটা হচ্ছে আপনার যে মানে দৈনন্দিন জীবনে এই জিনিসটা আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, যত বড় হবেন যত সময় যাবে তত বেশি পরিমাণ দায়িত্ব আসতে থাকবে, তত বেশি পরিমাণ আপনার চোখ কান খোলা রাখতে হবে, যেন আপনি মানে সব ব্যাপারে যেন আপনার মোটামুটি একটা ধারণা থাকে, ঠিক আছে। আচ্ছা এই যে লিখেছে এটা কি, এই যে সিফাত ভাইয়া আপনি আমার মেসেজটা কেন পড়লেন না? কোনটা পড়ে নেই? ও আচ্ছা, এটা লিখেছিলেন আপনি, লিখেছেন আপনি গানের রিকোয়েস্ট করেছেন বন্ধু, গানের রিকোয়েস্ট তো ওই যে প্লে করবো না, তো আগে থেকেই বললাম, এখন আবার পড়বো এটা বলেন। আচ্ছা জিসান লিখেছেন রংপুর থেকে, কি হয়ে কি খবর যে ওয়েদার আজকে, আপনি কোন সিফাত? আমি ওই যে ওই সিফাতে, ওই যে থাকে না মাঝে মাঝে আর কি চক্কর বক্কর আসে, ওইটা আবার অন্য সিফাত আর কি, ঢাকাইয়া সিফাত। আর ওই যে মঙ্গলবার বুধবারে আসে মাঝে মাঝে একটু আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বা আপনাদের কাছে একটু শিখে আর কি, এ ওই সিফাতটাই আর কি। আচ্ছা আরেকজন বন্ধু, তিনি মনে হয় ভুল জায়গায় এসএমএস করে ফেলেছেন, এনিওয়ে একজন বন্ধু লিখেছেন চলেন মরে যাই। জি না, আমি তো নাই, মানে এটা যতদিন আল্লাপাক হায়াত রাখে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকেও আমি এ ব্যাপারে ইন্সপায়ার করবো না আসলে, ঠিক আছে। কী কারণে বলুন, অতিরিক্ত খুশিতে নাকি ওই গানটা শুনেছেন? আ খুশি সে খুদ খুশি কারলে, এ বলিউডের একটা গান ছিল, সম্ভবত এটার অ্যাক্টর ছিল হচ্ছে সোহেল খান, সালমান খানের ছোট ভাই, তো ওই গানটা তখন শুনতাম আর কি, যে আর চিন্তা করতাম যে আসলে এইটা কোনো গানের লিরিক হতে পারে, যে ওই যে আ খুশি সে খুদ খুশি কারলে, মানে আসো খুশির ঠেলায় আমরা মরে যাই, এটা কোনো কথা। যাই হোক, এরকম আরও অনেক গান আছে, যেমন হচ্ছে আরেকটা, মেতো রাস্তে আস্তে যা রাহা থা ভেলপুরি খা রাহা থা তুঝে মির্চি লাগি তো ম্যাকিয়া কারো, এটা যদি বাংলায় হতো কী হতো গানটা? যে আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফুচকা টুচকা খাচ্ছিলাম, ভেলপুরি খাচ্ছিলাম, তোমার ঝাল লাগছে আমি কী করবো, এইটা কোনো আপনার কাছে মনে হয় যে না এটা বাংলাদেশি গান যদি এরকম লিরিক হতো এবং এটাকে আপনি খুব নর্মালভাবে সহজভাবে নিতেন? আমি তো অ্যাটলিস্ট যখন থেকে ভাবি তখন থেকেই নেই না। এনিওয়ে আর একটা সিনেমা নিয়ে কথা বলবো, এটা পরবর্তী ঘন্টায় বলবো সিনেমা নিয়ে। তো এরকম হয় অনেক মজার মজার বিভিন্ন জিনিস ঘটে, যার মধ্যে একটা গান ছিল হচ্ছে ওয়াই দিস কোলাবিলিটি, যদিও ওই গানটার টিউন লিরিক মিউজিক সব কিছুই পারফেক্ট ছিল, কিন্তু আমি খুঁজতে খুঁজতে আমার সময় লেগেছে, তখন আসলে এত বেশি পরিমাণ যে সব কিছু আমরা অ্যাডভান্স পাবো এরকম ছিল না, পরে যে পেলাম যে এই কোন খুনি রাখবে, মানে এরকম মানে এই কি বলে এত জিত কেন, এত রাগ কেন, এত এটা কেমন রাগ, মানে মেয়েকে জিজ্ঞেস করছে আর কি, একটা মেয়েকে জিজ্ঞেস করছে আর কি। এনিওয়ে সিফু মাথা ব্যথা করে, তা কি তাহাকে মনে পড়েছে, ওয়ানা বি এ আর জে মৌ,
ওয়ানাবি আরজে মৌ, ওয়ানাবি আরজে মৌ, ওকে সিফু ওয়ানাবি আরজে ড্রিম বলা যায় আমার, কি করতে পারি ফ্রম মৌ? মৌ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি জানি না আসলে আপনার মানে আপনি পড়াশোনা করছেন কিনা বা পড়াশোনা শেষ কিনা, যদি ওই পার্টটা চুকিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে যে এফ এমগুলো আছে সব জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন বা আপনার সিভি ড্রপ করতে পারেন এবং দেখতে পারেন যে কেউ যদি মানে এরকম খুঁজে থাকে চাকরির জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা যদি আপনি আপনার চেষ্টা থাকে এবং তাদের যদি প্রয়োজন পড়ে ডেফিনেটলি আপনার হয়ে যাবে আপনার যদি সেই যোগ্যতা থাকে। অনেক অনেক শুভকামনা মৌ, যখন আপনি এখানে চলে আসবেন বা এই আর্জিং প্রফেশন চলে আসবেন তখন তো কলিগ হয়ে যাবেন, তখন কথা হবে আরও, দেখা হবে আরও। এক বন্ধু চাইনিজ ভাষায় কি যেন লিখেছে, বলে কি লেখা, বলে কি লেখা, রংপুর থেকে রাজিত কিং, রাজিত কিং এটাকে আপনি আসলে বুঝে লিখেছেন নাকি আসলে না বুঝে জানার চেষ্টা করছেন? যদি জানার চেষ্টা করে থাকেন তাহলে আপনার জানার দরকার, আমি বাংলাদেশি ভাই, আমি চাইনিজ ভাষা বুঝি না, চেং ফাং ফাং এইটুক বুঝি, সুরটা বুঝি, কিন্তু এটা যে শব্দগুলো শব্দগুলো আমি বুঝি না। তো আমাদের এই কিং লিখেছিল মেসি মেসি মেসি মেসি মেসি মেসি, আসলে মেসি আমাদের মনে থাকবে সবসময়, আসলে তিনি যেই খেলা দেখিয়েছেন তিনি যেই জালবা দেখিয়েছেন সেটা আসলে ভুলার মতো না। এবং ম্যারাডোনা পেলের খেলা তো আমরা আসলে দেখি নাই, তবে যতটুকু শুনেছি দেখেছি মেসির মতো এরকম মানে কন্টিনিউভাবে জেতায় একইভাবে খেলা, এটা আসলে আমি আমার আমার জীবদ্দশায় বা আমার এই অবস্থায় এত বছরের জীবনে আমি আসলে দেখি নাই এরকম কোনো প্লেয়ারকে। দ্যাটস ওয়াই আমার কাছে নিঃসন্দেহে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। ওকে, আমরা আবার পরবর্তী ঘন্টায় ফিরছি আরও আরও কথা আরও আরও গান নিয়ে। যে গানটি শুনবো প্লে করছি আপনার জন্য সেটা হচ্ছে নেহা কাক্কর অ্যান্ড ফারহান সাবরির কণ্ঠে বোল কাফারা। এই গানটা কিন্তু অনেকগুলো ভার্সন আছে, এই মুহূর্তে যেটা শুনছি এটা বলিউড ভার্সন, তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

শেষ ঘন্টা শুরু হয়ে গেল, এর মধ্যে অনেক অনেক বন্ধুরা লিখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে বাসায় পৌঁছে গেছেন, আবার কেউ কেউ রাস্তায় যাচ্ছেন। রাস্তায় যারা আছেন খুব বেশি বিরক্ত হবেন না, আর যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট কিন্তু খুব বেশি পরিমাণ মানে স্লিপারি থাকে, সেই মুহূর্তে যদি আপনি বেশি দৌড়াদৌড়ি করেন পড়ে যেতে পারেন। আপনি পড়ে গেলে তো ওইটা ঠিক আছে, ব্যথা তো না পান এটাই দোয়া করি, কিন্তু আশেপাশের মানুষ হাসতে ওই কষ্ট আপনার ভুলতে আরো বেশ কয়েকদিন লাগবে, এরকম অনেকে তো হেসে ফেলে আর কি। আবার অনেকে ওইখানে হাসতে পারে না, পেছনে যেয়ে হাসে অনেকভাবে। তো যাই হোক, এটা তো জাস্ট ফান করলাম, তো আপনি হচ্ছে কেয়ারফুল থাকবেন আর কি রাস্তাঘাটে চলাচলের সময়। আর বৃষ্টির সময় রাস্তাঘাট যেহেতু স্লিপারি থাকে, এবং গাড়িগুলো আমরা অনেক সময় দেখা গেছে যে হাতে ফোন নিয়ে একটা দৌড় দিলাম ফোনে কথা বলতে বলতে, তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আর কি অনেক সময় আমরা বুঝতে পারি না, এবং গাড়ি যে ড্রাইভ করছে তিনিও বুঝতে পারেন না, ব্রেক করার পর অনেক সময় স্লিপ করে, দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। তো একটু কেয়ারফুল থাকতে হবে আর কি রাস্তাঘাটে চলাচলের সময়, বাসায় থাকা অবস্থায় কেয়ারফুল, মানে মোট কথা হচ্ছে আপনার জীবদ্দশায় আপনি সবসময় একটু কেয়ারফুলি থাকবেন আর কি। ভাই আপনার রবিবারের দুপুর দুইটার শোটা এখন কি আর হয় না? চাঁদনি ফ্রম রংপুর, চাঁদনি অবশ্যই হয়, কিন্তু গত রবিবারে আসলে আমি ছিলাম না, গত রবিবার তো ছিলামই মনে হয়, তাই না? মানে এর আগের রবিবারে ছিলাম না আর কি, তখন হয়তো আপনি আমাকে পান নাই, এই হচ্ছে আর কি বিষয়। আচ্ছা, এই জায়গা আছে, আরে ভাই আপনি আমার সালাম দেওয়ার সাথে সাথে আমি ঠিক মনে মনে উত্তর দিয়ে দিই, আর আমার কাছে লাগে না আপনাদের ভয়েস একই রকম, তিনজনের ভয়েস তিন রকম। এই তো আমার লক্ষ্মী বন্ধু, কত সুন্দর, এই যে আমাদের তমা, এই তো এই জন্যই তো বলে এত লক্ষ্মী কেমন হলো, এই যে আমাদের তমা, তমা কত সুন্দর ডিফারেন্ট।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এমন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাত জাগা পাখি বা ইসুজন, চমৎকার একটি গান শুনছিলাম, খুবই ফিলপূর্ণ একটি গান। অ্যালবামটার নাম ছিল হচ্ছে ভব ঘুরে। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। সেই বিকেল পাঁচটা থেকে কিন্তু আমাদের আড্ডা শুরু হয়েছিল এবং আমরা আড্ডার শেষ পর্যায়ে এখন। অনেক অনেক গান শুনলাম আমরা, অনেক অনেক কথাবার্তা হলো, বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা হলো, বিভিন্ন আনন্দের বিষয় নিয়ে কথাবার্তা হলো। তো সবকিছুই আসলে থাকে আমাদের ঢাকা এফএম 90.4 এর যে আয়োজনগুলো থাকে সেখানে। শুধু আপনার জয়েন করতে হবে, কথাবার্তা চাইলে শেয়ার করতে হবে। আমাদের সোহেল মাসুদ জয়েন করেছেন একদম শেষ ঘন্টায়। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? আপনি এরকম মানে অনিয়মিত হয়ে গেলেন কেন? আগে তো আপনি নিয়মিত থাকতেন। সোহেল মাসুদ ব্যস্ত হয়ে গেছেন কোনো কিছু নিয়ে। উমেরা হ্যাঁ লিখেছে, সৈয়দ ভাই আবারও যুক্ত হয়ে গেলাম। আবারও মানে কি? আমি তো মনে করেছিলাম আপনি আছেনই বুঝি, আপনি চলে গিয়েছিলেন। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সঙ্গে আরও যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথমত, যে একদম দীর্ঘ সময় আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। এবং আশা করছি যে আপনার ভালো লেগেছে আমাদের এই আড্ডা, এবং কথাবার্তা শেয়ার করতে মন চাইলে ওই যে বললাম যে নম্বরে একটা সেভ করে রাখতে পারেন, যে কোনো সময় যে কোনো আড্ডায়। আমি থাকি, রিদম থাকুক, পিঙ্কি থাকুক, তানহা থাকুক, মুকুল ভাই থাকুক, যেই থাকুক, আপনি কিন্তু অবশ্যই লিখতে পারেন হোয়াটসঅ্যাপ বা SMS 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। আচ্ছা, এটা আমাদের আমাদের জাহাঙ্গীর কি ব্যাক করলো দেখা যাক। হ্যাঁ ইয়াস, আমাদের জাহাঙ্গীর, জাহাঙ্গীর বহুদিন পরে দেখলাম আপনাকে, আপনি নিশ্চয়ই অনেক ব্যস্ত, আপনাকে ইদানিং পাওয়াই যায় না। আচ্ছা, আমরা SMS-এ যাই। আমাদের SMS করেছিলেন যে বন্ধুরা লিখেছিলেন হচ্ছে ঠিক, আমিও যখন ফার্স্ট শুনতাম কনফিউশন হয়ে যেতাম কোনটা রিদম ভাইয়া কোনটা সিফাত ভাই, বাট এখন বুঝতে পারি জান্নাত ফ্রম GCA। আচ্ছা ওকে, কিন্তু এদিক দিয়ে আমাদের আমাদের সিলেটি তম অনেক ফাস্ট, তিনি প্রথমেই বুঝে গিয়েছিলেন যে প্রত্যেকটা জিনিস এত বেশি মন দিয়ে ফিল করে, সে জানে যে আসলে ছোট ছোট মুরকিয়া কথার যে স্টাইল সেটা আমাদের এক না। আচ্ছা, লিখেছেন আমার এক বন্ধু, বন্ধুর নাম ঠিকানা লিখে নেই, বলেছেন এটা কি FM রেডিওর নাম্বার? ইয়াস, একেবারে সঠিক নাম্বারে আপনি SMS করেছেন। ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হলো, আমি পাখি রংপুর থেকে বলছি, আমাদের পাখি চলে আসছে। ওকে পাখি, বৃষ্টিতে আপাতত কি ভিজেছেন নাকি আবার নাকি দেখছেন শুধু? বৃষ্টির সময়টা খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টির পরে যে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা হয় তখন আর ভালো লাগে না। আচ্ছা, আমাদের সানিম, সানিম লিখেছে কি জোর, আবার তো আপনি হারিয়ে গেলেন স্পেলিং নিয়ে সানিম, মাঝখানে তো অনেক সুন্দরভাবে লিখতেন, এখন তো আবার খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাক, আপনি আরও গুছিয়ে লিখবেন। এখানে লিখেছেন কালকে আপনি কোথায় ছিলেন? তানিয়া, কিছু শুনতে পাচ্ছি না। তানিয়া, তাহলে বলে লাভ কি আমি কোথায় ছিলাম? আচ্ছা, লিখেছেন হাই সিফু, আমি ফাবিহা বালানি, তোমার কোন কাজ বেশি ভালো লাগে আর কোন কাজ ভালো লাগে না? আর আমার মেসেজ পড়বে, যে সময় যেটা করতে ভালো লাগে ওই সময় এটার অপোজিটটা করতে আর ভালো লাগে না। যেমন আমার মিউজিক করতে ভালো লাগে, যে কোনো এন্টারটেইনিং কাজ, সেটা হোক অভিনয় অথবা কোনো একটা ক্যারেক্টার মানে মিমিক্রি করা, অথবা দেখা গেছে যে আর কি মিউজিক নিয়ে থাকা বা মিডিয়ার বা ক্রিয়েটিভ কোনো কাজের ভিতরে আমার ভালো লাগে সবসময়। আর খারাপ লাগার মধ্যে হচ্ছে যে যদি আমি আসলে অনেক দেরিতে ঘুমাই এবং যদি ঘুমের মাঝখানে যদি কেউ ডিস্টার্ব করে তখন আমার খারাপ লাগে। এরকম আসলে অনেক খারাপ লাগা ভালো লাগা আছে, এটা আসলে ডিপেন্ড করে সময় এবং সেই পরিস্থিতির উপরে। আচ্ছা ভাইয়া, গতকালকে ধাঁধাটা বলো না। গতকালকে কোনো ধাঁধা ছিল না, গতকালকে আমি নিজেই তো ছিলাম না। আচ্ছা লিখেছে, এত জানার ইচ্ছা ভালো না, তাও বলি। এক বড় আপুকে বললাম আমি তো ভদ্র মেয়ে তাই না, তখন আপু বলল অভদ্র। আচ্ছা তাই দেখলাম অভদ্র কেমন হয়, রাগ করিয়েন না সিফু দাদা। না, রাগ করি নাই, আর আমি তো ভাবছিলাম রেডিও শুনবো না, তবে আমার যে একটা বদ অভ্যাস আছে, পছন্দের জিনিস অত সহজে ছাড়ি না, তবে পছন্দের জিনিসটাই যদি ছেড়ে দেয়, পছন্দের জিনিস এটা যদি রেডিও যদি আপনার পছন্দের জিনিস হয়ে থাকে FM, সেই ক্ষেত্রে আপনি ছাড়বেন কেন, অপছন্দের হবে কেন, কি এমন হয়েছে এটা? আচ্ছা তখন চাইলেও কিছু করার থাকে না, সিফু দাদা দোয়া করবেন, কিছু ঝামেলা আছে সেটা শেষ হলেই ফোন নিব। আর ঢাকা FM লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে সাথে সাথেই থাকবো ইনশাল্লাহ। আফরিন আফরিন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং খুব দ্রুতই আপনি আপনার ফোনটা কিনে ফেলুন, আমরা দোয়া করি। হে মিনহাজ সিফাত ভাইয়া, ক্যা বাত হ্যায়, রাগ করলা, যদিও আমি ইংলিশ পারি না আকলিমা, না সুন্দর হয়েছে তো ইংলিশ, চমৎকার হাতের লেখা। আচ্ছা আসমি সিলেট থেকে, জীবন গল্প কবে স্টার্ট হবে? আজকে থেকে, আজ রাত 11টায় পাবেন আপনি Season 2 এর একদম ফার্স্ট এপিসোড। আচ্ছা ভাইয়া শুনতে চায় না, কষ্ট পায়। কে কষ্ট পায় কেন? হাবিবা তানহা কেন কষ্ট পায়? ভাইয়া আমার লাইফে খুব বোরিং কাটছে, কি করব কিছু ভালো লাগছে না। কেন বোরিং কাটছে সেটাকে জানতে হবে আসমি। একটা দীর্ঘ সময় আপনারা তিন বোন আমাদের সঙ্গে আছেন, এবং তারা কেন শুনতে চায় না বা জয়েন করেন আমি জানি না আসলে। আর দ্বিতীয় হচ্ছে আপনার বোরিং লাগে, কেন বোরিং লাগছে আসলে, কোন কাজটাকে বোরিং লাগছে বা কী কারণে বোরিং লাগছে, এটাকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে আমার এই এইভাবে এই এই কারণে বোরিং লাগছে।
যে একঘেয়েমি চলে আসছে একটা, প্রতিদিন মানে সন্ধ্যা 7-6 বাজে পড়তে বসা, তারপরে আবার 8 বাজে পড়া থেকে উঠা অথবা প্রতিদিন ঘুম থেকে উঠা, এগুলো আমার কাছে খুব বোরিং লাগছে। তো এরকম আসলে স্পেসিফিক ব্যাপারটা জানতে হবে যে আসলে কী কারণে আপনার মনটা বা আপনি বোর ফিল করছেন, সেটা জানতে হবে আর কি। রিদম ভাই থেকে সিওয়াদ ভাইয়ের কণ্ঠ বেশি ভালো লাগে, আরে বাবার প্রশংসা করে ফেলেছে। আচ্ছা, সিওয়াদ ভাইয়ার থেকে মুকুল ভাইয়ের কণ্ঠ বেশি ভালো লাগে, বা বাবা জোস। তবে ওই যে একটা তিনি একটা সিনিয়রিটি মেনটেন করেছেন, তবে তিনজনের কণ্ঠ আলাদা সুন্দর, তানিয়া থ্যাংক ইউ, সে কাউকে কষ্ট দেয় নাই। আচ্ছা, কষ্ট দেওয়ার দরকারও নেই, ভালো লাগে সেটাই বলেছেন। ভাই এফএমে কিছু শোনা যাচ্ছে না, তবে ঝিরঝির শব্দ হচ্ছে, এই যে শোনা যাচ্ছে তো ঝিরঝির। আচ্ছা, আমি জানাবো অবশ্যই। এখানে রাইসা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, আরও আছেন হচ্ছে অসিফাত ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জীবন গল্পের কথা জানিয়ে দেওয়ার জন্য সিলেট থেকে অন্তরাক আর আসছিলে ভাই, আর এফএমে কি হয়েছে একটু পরে পরে তোমার কথার ভিতরে গান চলে আসে, কি বলেন আসলে? আচ্ছা, গত মঙ্গলবার ধাঁধার উত্তর কি ছিল আমার মনেই নাই, গত মঙ্গলবার আমি কি ধাঁধা দিয়েছিলাম। কেমন আছেন, ভালো আছেন? এগুলো কঠিন প্রশ্ন আমার জন্য, কারণ ইনস্ট্যান্ট বলতে হবে, তারপরে তো আমার মনে থাকার কথা না এত এত বন্ধুর মাঝে। আরে ভাই, আপনি সালাম দেওয়ার সাথে সাথে আমি ঠিক মনে, আচ্ছা এটা তো আমরা পড়েছিলাম, আহারে আহারে সিফাত ভাই ধন্যবাদ প্লাস আলবিদা। ওকে তোমা, থ্যাংক ইউ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। জিশান লিখেছেন রংপুর থেকে, ভাইয়া আপনি ঢাকা এফএমে সবার সিনিয়র না, সিফাত বস সবার সিনিয়র এই মুহূর্তে তো তাই, আমার সিনিয়র আছে তবে সেটা তিনি শো করেন না, তিনি হচ্ছেন সাউন্ডের আছেন আমাদের, সুশান্ত দাদার কথা আপনি অনেক শুনেছেন, তারপরে আমি আছি। এবং যদি আপনি সবার কথা চিন্তা করেন তাহলে তো মুকুল ভাই শুধু মঙ্গলবারে থাকেন আমাদের, সোমবারে থাকেন আমাদের সঙ্গে, তো সেই ক্ষেত্রে তো বয়সের দিক দিয়ে বা এমনি এক্সপিরিয়েন্সের দিক থেকে তো মুকুল ভাই আমার সিনিয়র আছেন। তবে যদি রেগুলারিটির কথা চিন্তা করেন, রেগুলারির দিক থেকে আমি সিনিয়র আছি আর কি, এই জায়গায় আপনাদের দোয়ায়। যাই হোক, সাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে এইভাবে এখন শুনবো ভাবতেও পারিনি, আমি আবার স্বপ্ন দেখছি না তো। কেন, আপনি অনেক পুরনো লিসেনার তাই না, যেখানে তো আমার কাছে স্বপ্নের মতো হয়ে গেলেন আপনি। সাইদুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। মুসাইব আছেন আমাদের সঙ্গে, ভাইয়া ইউর প্লে লিস্ট সো জোস, ভাইয়া আমার আগের সেমেস্টার পড়ো, আমাদের ফ্যামিলিতে একটা নিউ বেবি গার্ল হয়েছে, ওয়াও যাক মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল। তিনি লিখেছেন, ভাইয়া নাস্তা করেছো? ভাইয়া তুমি কি রিদম ভাইয়া কে বার্থডে গিফট হিসেবে কালকে কি দিয়েছো? কালকে আমরা আসলে ওকে ওই যে আপনাদের রেডিও আম্বারের জন্মদিন ছিল ওইটা থেকে কেক খাইয়ে দিয়েছি ওকে, এই যে কেক খাইয়ে দেওয়ার পরে তো আজকে আসেনি, দেখলেন না। আচ্ছা ভাইয়া, ফাতিমাপু কি শোতে আসে না? ফাতিমাপু যে কোথায় আছে সেটা আমিও জানি না। আচ্ছা, আমি শুনতে পারিনি, প্লিজ কি লিখেছিলেন আপনি? আচ্ছা, তিনি লিখেছিলেন হচ্ছে, আচ্ছা আপনি একদিন বলেছিলেন, আচ্ছা আমি তো বলেছিলাম, তারপর আপনি লিখেছেন হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে কত জিপিএ পেয়েছিলেন। না, আমি তো এটা তো একবার বলেছি, প্রতিদিন যদি এটা বলতে থাকে আমাকে তো কর্তৃপক্ষ বের করে দিবে, যে আপনি তো আপনার ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসছেন তাই না, জিনিসটা তো হয় না। তো আপনি একদিন চলে আসেন অফিসে, চা খেতে খেতে আড্ডা দিই। সুমাইয়া লিখেছেন চিটং থেকে, ভাইয়া মাথা ব্যথা করছে, কি করবো? মাথা ব্যথা কেন করছে, পানি কম খেয়েছেন নাকি ঘুমান নাই? বিভিন্ন কারণে হতে পারে মাথা ব্যথা, সো এটা আপনাকে বের করতে হবে যে আসলে আপনি কোনটা করেছেন, যে বেশি প্রেশার নিচ্ছেন কিনা বা বেশি টেনশন করছেন কিনা, অথবা আপনি ঘুম ঠিক মতো হয় নাই কিনা, অথবা আপনি পানি কম খেয়েছেন কিনা, সবকিছু মিলিয়ে আসলে। সো আমি আন্তাজে আসলে বলতে গেলে জিনিসটা অন্যদিকে চলে যাবে। রংপুর থেকে আমাদের সঙ্গে ফয়সাল ছিলেন, আরও আছেন আমাদের সঙ্গে, এটা কি আচ্ছা আমি কে, আপনি আপনি আমি আমি আজ মিস করলাম শো লাস্ট মোমেন্টে, আমি মিট করতে চাই আপনাদের সাথে ফ্রম, আচ্ছা এটা হচ্ছে আমাদের তাসনিয়া, তাসনিয়া চলে আসেন অফিসে, চলে আসেন গুলশান এক নাভানা টাওয়ার 15th floor। ওকে, আরও লিখেছেন নুন্নাহার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ওকে ধন্যবাদ। আরও আছেন আমাদের সঙ্গে আকলিমা, আকলিমার কথা তো আমরা পড়েছিলাম, হ্যাঁ আমরা পড়েছিলাম আকলিমার কথা, ধন্যবাদ আমার সকল বন্ধুকে বিদায় নেওয়ার জন্য, আরও একবার আসবো। তবে এই মুহূর্তে যে গানটা, আচ্ছা আমি একটা সিনেমার কথা বলছিলাম, সিনেমাটার নাম হচ্ছে বালান, আমি খুব রিসেন্ট টাইমে দেখেছি, সিনেমাটা বের হয়েছে 2026, এবং এই সিনেমাটা আসলে যারা সাউথের মুভি দেখেন তারা কিন্তু আসলে দেখতে পারেন, মালায়ালাম সিনেমা এটা একটা, এবং মালায়ালাম সবসময় স্টোরির দিক দিয়ে আমার দৃষ্টিতে বেস্ট, এবং এই মুভিটাতে একটা স্পেশাল ক্যারেক্টারের ভিতরে টভিনো থমাসও আছে, এবং সবার অ্যাক্টিং অসাধারণ লেগেছে আমার কাছে, এবং 2 ঘন্টা 20 মিনিটের সম্ভবত ছবিটি সিনেমাটি, এবং এই সিনেমাটির ফার্স্ট টু লাস্ট আপনার জন্য অনেকটা আনপ্রেডিক্টেবল। এটা ডিরেকশন দিয়েছেন বা ডিরেক্টর হচ্ছেন চিদম্বরম, এবং মা এবং ছেলেকে নিয়ে গল্প একটা, আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না যে আসলে কী হতে যাচ্ছে, কী হবে। হ্যাঁ, কিন্তু ঘটনার অনেক কিছু লুকিয়ে থাকে অনেক, মানে প্রথম থেকেই। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে একটা ব্রিলিয়েন্ট একটা মেকিং এটার, এটার যে কোরিও মানে এটার যে সিনেমাটোগ্রাফি,
এটা অসাধারণ, আপনার চোখ জুড়িয়ে যাবে আর কি। সিনেমাটোগ্রাফি প্রত্যেকটা মানে খুব লং শর্ট এবং প্রত্যেকটা খুব বড় ক্যানভাসে আসলে করা হয়েছে, ক্যারেক্টার খুবই কম, কিন্তু সিনেমাটা দেখলে আমার কাছে মনে হবে আপনি হারিয়ে গেছেন। তো আমি খুব রিসেন্ট টাইমে এই সিনেমাটা দেখে আসলে খুব মুগ্ধ হয়েছি। এটার আইএমডিবি রেটিং হচ্ছে 8.1 এবং পার্সোনালি আমি যদি বলি 9 উপরে দিব, আমি 9+। অসাধারণ এই সিনেমাটা, যারা আসলে সিনেমা প্রেমী আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন তারা কিন্তু এই মুভিটা আপনার লিস্টে রাখতে পারেন। সেটা হচ্ছে বালান দ্য বয়, এই এই সিনেমাটি মালায়ালাম সিনেমা এবং খুবই খুবই খুবই খুবই অসাধারণ একটা মুভি, ফ্যামিলি নিয়েও দেখতে পারেন আপনি এই মুভিটা। এবং একের পর এক মানে বুদ্ধির খেলা এবং কিভাবে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করে, এটা একটা দেখার মতো জায়গা। ওকে, সো আজ আর কথা আছে, আরেকজন বন্ধু লিখে ফেলেছেন, আমাদের যে বন্ধু নিয়মিত আমাদেরকে শুনেই গান মানে গাড়ি স্টার্ট দেন, রাত কটা পর্যন্ত থাকেন, আমি আছি যে পর্যন্ত আমার শেষ তারপর আমি চলে যাব। ওকে, তবে কথায় কথায় গানে গানে থাকবো, অবশ্যই কণ্ঠের মাধ্যমে থাকবো 24 আওয়ার্স। যে গানটা প্লে করছি আপনার জন্য সেটা হচ্ছে মাসুকা। এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি না, মানে আর কি গানে চলে যাচ্ছি, বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো। তো অবশ্যই শুনতে থাকুন আমার প্লেলিস্ট, একেবারে 8 পর্যন্ত আপনি ফিল করতে থাকুন, এবং 8 পরও কোথাও যাবেন না, কারণ আজ রাত 11টায় কিন্তু শুরু হতে যাচ্ছে জীবন গল্প সিজন 2, এবং উপস্থাপনা করেছেন আমাদের মুকুল ভাই। এবং এইখানের গল্পটা নিঃসন্দেহে আপনার মনে কোনো একটা অনুভূতি ক্রিয়েট করবে, আপনি অবশ্যই সেটা শুনবেন দেখবেন, ঠিক আছে? তো আপাতত গানে চলে যাই, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: ঝালমুড়িতে
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: ঢাকা এফএম শুনছেন, সিফাত ছিলাম আপনার সাথে। আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে আজকের মতো জার্নি শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক আহমাদ। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধাউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত 21। এবং দুবাই নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে সংসদের বৈঠক পুনরায় বসে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল।
2: দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। মানে স্পিকার, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে 150টি কূপ খনন বা ওয়াকওভার কর্মসূচির আওতায় 30টি কূপ খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরো 85 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4,500 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালী করণের লক্ষ্যে আরও 2টি নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত 2% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
2: আগামী 6 মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন তাদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট 10.50 পয়সা টাকা দরে ক্রয় করবে। এই সুবিধাটি আগামী 3 বছরের জন্য প্রযোজ্য হবে।
0: আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এ খাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বাংলাদেশের জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক চুক্তি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ রক্ষার মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। আজ তার সাথে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তার সমাধানে তার সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর আজ নিজ নির্বাচনী এলাকা ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের ১৭ বছরের শাসন আমলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিব রহমান। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তার ৬ মাসের কার্যকালে তিনি কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করেননি এবং ভবিষ্যতেও একই অবস্থান বজায় রাখবেন। পরে তিনি উকিলপাড়ায় তার বাসভবনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধাউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.৭১ কিলোমিটারের পৃথক দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে ফিতা কেটে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। দুই লেন বিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক ও সার্ভিস লেনের এক অংশ। ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
4: সহজভাবে যদি বলি, এই প্রকল্পটি খুবই দরকারি একটা প্রকল্প। ঢাকার সাথে উত্তর পশ্চিম অঞ্চলের দেশের যোগাযোগটা একেবারে যানজটহীনভাবে নিশ্চিত করবে এই প্রকল্প।
3: ঢাকার উত্তরা আবদুল্লাপুর বিমানবন্দর, বাইপাল ও আশুলিয়া এলাকার যানজট নিরসনে এটি এক ঐতিহাসিক মাইলফলক। এ নিয়ে সাভার, নবীনগর ও আরিচাঘাট দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
5: আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে, আমরা এই লাগো এই যানজট থেকে আজকের থেকে আমার লাগো পাইলাম। আমরা দীর্ঘদিনের যানজটের মধ্যেই ছিলাম,
6: খুবই খুশি এবং আশুলিয়া বাসী দীর্ঘদিনে এটি স্বপ্নে প্রজেক্ট স্বপ্নে ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে।
3: প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, মূল সড়ক ও সার্ভিস লাইনের কিছু অংশে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো এবং পরবর্তীতে কাজ পুরোপুরি শেষ হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। ৪৪ কিলোমিটারের সিগন্যালমুক্ত ম্যাজিক এই এক্সপ্রেসওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে পুরোপুরি যুক্ত হবে, তখন সাভারের ঢাকা ইপিজেড থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৪ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যাবে সম্পূর্ণ সিগন্যাল ছাড়াই। এর ফলে ঢাকার সড়কে যেমন ট্রাফিক চাপ কমবে, তেমনি উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩০টিরও বেশি জেলার বাস ট্রাক ঢাকার ভেতরের রাস্তা এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন বলেছেন, মেধাবীদের হাত ধরে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট বিভাগের উদ্যোগে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সম্বর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সম্বর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারে কাজ করছে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন ও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এই সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদি আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে ধুলাইখালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। আজ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকালে দলের জ্যেষ্ঠ নেতারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ষড়যন্ত্র মোকাবেলা এবং গ্যাস সংকটের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার সকালে ধলাইখালে এই আয়োজনে বক্তব্য রাখেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে।
8: আমাদের দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের যারা বিরোধী দলে এখন বর্তমানে আসন গ্রহণ করেছে, যারা বাংলাদেশকেই অস্বীকার করেছিল, বাংলাদেশকে চায় নাই, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কিন্তু নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করেছে।
3: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করে ডিসেম্বরে যারা ফিরতে চায় তাদের পথ সুগম করে দেবেন না।
9: বিরোধী দলে যারা রয়েছেন, আবারও বলছি, আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা সবাই একটা স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করেছিলাম। এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপর অনেক বর্তায়। এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য এদেশের জনগণকে আবার সাফার করতে হয়।
3: ধুলাইখালী বৃক্ষরোপণ শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এক বা দুই সপ্তাহের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে।
10: মহেশখালীতে আমাদের যে টার্মিনাল, যে গ্যাসের টার্মিনাল, সেটা গাড়িগুড়ি ত্রুটি হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে এক আধ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ সংকট নিরসন হবে।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোনো ধরনের নীল নকশা পরাস্ত করতে পারে না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 1/11 সেনা সমর্থিত সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি কূটনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আশার আলো। সাধারণ কোনো আদান প্রদান নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে গতি এনে দিতে ট্রাম্পের এই বার্তা দেখছে ইতিবাচক পথ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার উপর অনুর আস্থা প্রকাশের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্য চুক্তি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন ট্রাম্প। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: কূটনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ কোনো কূটনৈতিক আদান প্রদান নয়, বরং দুই দেশের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করার বার্তা বহন করছে এই চিঠি। চিঠিতে ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ককে আরও গতিশীল করার স্পষ্ট ইঙ্গিত রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন জানিয়ে চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা দুই দেশের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করবে। অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এই চিঠি আরও বেগবান করবে বলেও ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মিশরের পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ দক্ষিণ সিনাই অঞ্চলে লোহিত সাগর তীরবর্তী শহর দাহাব ও নুয়েবার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনায় আরও 28 জন আহত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এলাকাটি সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এক সপ্তাহ আগে ঘটে যাওয়া নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা উদ্ধার কাজের পাশাপাশি জীবিতদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের দুর্যোগ সংস্থা জানায় দেশটিতে অন্তত 1114 জন মারা গেছে এবং প্রায় 4000 মানুষ নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় তিব্বতে 16 জন নিহত হয়েছে এবং 500 বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের সুরঙ্গে আটকে পড়া সম্ভাব্য কয়েকশো শ্রমিককে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 1 উইকেটে 9 রান করেছে। এর আগে ইন্দোনেশিয়া টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 2টি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত 21। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে শ্রীলঙ্কা। খবর শেষ হল।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
4: You're listening to Taka FM 90.4.

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আমি তো জানিই না আসলে আলো কি আর অন্ধকার কি। আমি মাঝে মাঝে জানেন ভাবি যে, আচ্ছা ধরেন এমন হয় না যে কাকতালীয় ভাবে আমার চোখ যদি আল্লাহ ঠিক করেও দেয়, আমি কেমনে বুঝবো? আমি তো জানি না আলো কি আর অন্ধকার কি। আমি তো, আমি যদি চোখ ঠিক হয়ে যায় তাহলে আমি কেমনে বুঝবো যে আমি দেখতে পাচ্ছি? কিংবা এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে তোমার কি অন্ধকার লাগে? আসলে আমি তো অন্ধকার বুঝি না, আমি কি বলবো তাদেরকে?
1: সুখ দুঃখ, হাসি কান্না, উত্থান পতন, জীবন গল্প সিজন টু, যার শেষটা কেউ জানে না।
2: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং শুরু হয়ে গেল জীবন গল্প সিজন টু। আর জীবন গল্প আমাদের জীবনেরই গল্প, এই অনুষ্ঠানে আপনারাও আসবেন, এবং এটা শুধু গল্পেরই একটা অনুষ্ঠান নয়, আমরা এই অনুষ্ঠানের মাঝখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। আমাদের যে অতিথিরা আসবে তাদের অভিজ্ঞতা থেকে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব। পুরোপুরি অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের, আপনাদের অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি। আর আমি একটু জানিয়ে রাখছি যে আমাদের একটা ফোন নম্বর, এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। নম্বরটা হচ্ছে 01841904904, এই নম্বরে আপনারা এসএমএস করবেন। খুবই সহজ, প্রথমে আপনি লিখবেন জীবন গল্প, যেহেতু অনেক এসএমএস আসে এই কারণে জীবন গল্প লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার বয়স, আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নম্বরে। আজকে আর কথা বাড়াই না, আমাদের গেস্ট আজকে রয়েছেন, তার নাম হচ্ছে আনিকা। আমরা আনিকার কাছ থেকে অনেক কথা শুনবো, তার জীবনের গল্প শুনবো, কিন্তু তার আগে আমি একটু যোগ করতে চাই যে কথাটা, যে আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই, আমাদের হাত আছে, পা আছে, আমরা সুস্থ একটা মানুষ, আমরা সাবলীলভাবে চলে ফিরে খাচ্ছি, তারপরও কিন্তু আমাদের নানা রকম অভাব, অভিযোগ, নানা রকম চিন্তা ভাবনা, কোনো কিছুতে শান্তি পাই না, মনে হচ্ছে যে আমার এটা থাকতে ভালো হতো, কত রকম আকাঙ্ক্ষা আমাদের। কিন্তু আজকে আমাদের যে গেস্ট, আমরা তার গল্পটা শুনবো, আমার খুবই ভালো লাগে, আমিও অনেকদিন ধরে আনিকাকে ফলো করছি ফেসবুকে, তো দেখেছি যে ওর কথা বললে বুঝবেন যে ও কি বলে। তার মাঝখান থেকে আমি বলছি যে ওর মধ্যে যে এত প্রাণ চাঞ্চল্য এবং এত সুন্দর, মানে সবসময় দেখি যে হাস্যোজ্জ্বল একটা মানুষ, ও আমাদের মতো স্বাভাবিক নয়, ওর একটা কি বলে একটা প্রবলেম রয়েছে যেটা ওর মুখ থেকেই শুনবেন, আপনারাও দেখতে বুঝতে পারবেন, কিন্তু তারপরও ওর মধ্যে যে আনন্দটা রয়েছে, এই আনন্দটাই আমাকে আকর্ষণ করেছে ওর প্রতি, যে আকর্ষিত করেছে যে আনিকাকে নিয়ে আসি, ওর সাথে কথা বলি, যে এত সুন্দর, এত উদ্যম কোত্থেকে পায়, আমাদের এত কিছু থাকার পরও আমাদের কত অভিযোগ, কিন্তু আনিকার কোনো অভিযোগ নেই। আনিকা কেমন আছেন আপনি?
0: আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন?
2: আমি ভালো। আর ঢাকা এফএম এ এসে কেমন লাগছে আপনার?
0: খুবই ভালো লাগছে, আমার সবসময় রেডিওতে কথা বলতে ভালো লাগে, এবারও ভালো লাগছে।
2: আচ্ছা আচ্ছা, আমরা একটু শুরু থেকে শুরু করি, আপনার গল্প যেহেতু শুনবো। আপনারা কয় ভাই বোন?
0: আমরা এখন তিন বোন আর আমার একটা ভাই আছে।
2: আচ্ছা, এখন তিন বোন বলার মানেটা কি, মানে একটু, এখন তিন বোন মানে?
0: আমার আরেকটা বোন মারা গিয়েছেন ব্রেন টিউমারে, আমরা চার বোন ছিলাম, এখন আমরা আপাতত তিন বোন আছি আর এক ভাই।
2: একটা ভাই, আচ্ছা। আমি যেহেতু আপনি কথায় আসলেন, তা ওই ওই বোন কত, কয় নম্বর ছিল ওই ব্রেন টিউমারে মারা
0: গেলো? আমার মেজো বোন ছিল।
2: মেজো বোন ছিল,
0: জি।
2: আচ্ছা, কত বছর বয়সে মারা গেছে উনি?
0: উনি মেবি উনার তখন প্রায় 20-22 বছর হবে।
2: আচ্ছা, তো ওইটা সম্পর্কে কিছু বলবেন আপনি?
0: আপুর ব্রেন টিউমার হয়েছিল, আমরা আসলে বুঝতে পারিনি, তো অনেক চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু আমরা আলটিমেটলি লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে যে আপুর ব্রেন টিউমার হয়েছে।
2: আচ্ছা,
0: তখন আসলে আমাদের আর কিছু করার ছিল না, ডক্টরের কিছু করার ছিল না।
2: আচ্ছা, একদম শেষ স্টেজে ধরা পড়েছিল।
0: জি জি।
2: আর আপনি কততম বোনদের মধ্যে?
0: আমি সবার ছোট।
2: সবার ছোট আপনি, অনেক
0: আদর। আর আমার ছোট আমার ভাই।
2: আপনার ভাই, ভাই কিসে পড়ে?
0: আমার ভাই এখন পড়াশোনা করে না, উনি কাজ করে।
2: কাজ করছে না? আচ্ছা। আর বাবা মা তো বেঁচে আছে?
0: জি আলহামদুলিল্লাহ।
2: আচ্ছা, ওকে। আনিকা, আমি যে কথাটা বলছিলাম আপনাকে যে আপনি চোখে দেখতে পান না, তো এইটার ইয়াটা বলেন যে আপনি কিভাবে এই ঘটনাটা ঘটলো, মানে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে না, কিভাবে আপনি এই দৃষ্টিশক্তি হারালেন?
0: আমার জন্মের 7 মাস পরে আমার টাইফয়েড জ্বর হয়, তো টাইফয়েড জ্বর হওয়ার পরে আমার, আমি খুব নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা একটা মানুষ, আমার বাবা মা সে অর্থে পড়াশোনা করেননি কখনো, তো ওনারা আসলে বুঝতে পারেনি। প্রথম প্রথম আমি চোখ মেলে তাকাতাম না, তো হচ্ছে আমার চোখে ময়লা জমে থাকতো আমার বাম চোখে, তো আমার আম্মু এটা নিয়ে খুব টেনশন করতো, আমার বড় আপু আম্মুকে প্রায় বলতো যে এরকম কেন হচ্ছে, ও তাকাতে পারছে না, তারপর হচ্ছে ও প্রচন্ড জ্বর থাকছে সব সময়। তো এটা হচ্ছে আমার আব্বুকে আমার আম্মু বলেন, বলার পরে উনি আমাদের পাশের ফার্মেসি থেকে উনি আমাকে একটা ড্রপ এনে যান, দেন ডক্টর ড্রপটা আমাকে দেয় এবং ডক্টর বলে দেয় যে এই ড্রপটা হচ্ছে রাতের বেলা চোখের ময়লা ক্লিন করে ওকে ড্রপটা দিতে হবে এবং সকালবেলা আবার ওর ড্রপটা ক্লিন করে আবার হচ্ছে আবার নতুন করে ওকে দিতে হবে, দুই বেলা দিতে হবে। তো হচ্ছে আমার আম্মু আমার আব্বুর কথা অনুযায়ী দেয়, ডাক্তার যেরকম করে বলে দেয়। তো যেদিন রাতে দেয় তারপর দিন সকালবেলা আম্মু আমার চোখ যখন ক্লিন করাতে যায় তখন আমার বাম চোখের মণি আমার আম্মুর হাতে চলে আসেন।
2: ও মাই গড, মানে আপনি ওই ড্রপটা দেওয়ার পর মণি চলে আসছে হাতের মধ্যে?
0: জি, আমার বাম চোখের মণি নাই।
2: আচ্ছা, আর ইয়ে আপনি এই লোকাল ডাক্তার দেখালেন না, এলাকার ডাক্তার দেখিয়েছিলেন?
0: জি, আমার বাবা মা ভেবেছিলেন যে হয়তো স্বাভাবিক জ্বর তো বাচ্চাদের হয়,
2: চোখের মধ্যে হতে পারে,
0: তো এরকম হয়তো বা ওনারা ভেবেছিলেন নরমাল জ্বর, আর যেহেতু চোখ এরকম মানে ময়লা জমে থাকছে তাই এর জন্য ওনারা নরমালি দেখাইছে আসলে আসলে প্রাথমিক ভাবে। তো ডাক্তাররা যে ভুল ড্রপ দিবে এটা তো তারা বুঝতে পারেনি।
2: প্রিয় দর্শক, মানে আমি আসলে প্রোগ্রাম শুরুর আগেই নিজে একটু মন খারাপ হয়ে গেল, মানে কেমন দেখেন যে আমরা সব ডাক্তার দোষ দিচ্ছি না, অনেকে আছে এবং আমরা এই ভুলটা কিন্তু অনেকে করে থাকি, সেটা দেখবেন যে আমরা ফার্মেসি থেকে গিয়ে কিছু একটা হলো আমরা একটু ডাক্তারের টাকা বাঁচানোর জন্য নর্মাল ফার্মেসিতে গিয়ে বলি যে এরকম পেট ব্যথা একটা ওষুধ দিয়ে দেন, তো এই জিনিসগুলো আমরা কখনো করব না। আর এরকম ছোট বাচ্চাদের ব্যাপারে কিন্তু আমাদের অনেক সিরিয়াস হতে হবে, যেহেতু আনিকার বয়স ছিল তখন 7 মাস এবং আনিকার যে গল্পগুলো আমাকে বললো এটা নিশ্চয়ই আনিকার বাবা মার কাছ থেকে শোনা, তাই না?
0: তখন
2: তো আম্মু বলেছে। তো এরকম ছোট বাচ্চাদের চোখের এরকম কিছু হলে কিংবা অন্য যে কোনো ব্যাপার হলেই, কেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু দাম রয়েছে তাই না, আপনার যে কোনো জিনিস, তাই এরকম হলে আমার মনে হয় যে বড় কোনো ডাক্তার হসপিটালে যোগাযোগ করা উচিত এবং বাচ্চাদের ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। এবং আনিকার দেখেন চিন্তা করে যে একটা ফার্মেসি থেকে কি ওষুধ দিল কি আনলো, আর তার টাইফয়েডটা কি তার আগেই হয়েছিল, মানে মানে চোখে যখন ময়লা জমে তখনই তো টাইফয়েড হয়েছিল?
0: জি, তখনও হয়েছিল কিন্তু তখন তো তারা বুঝতে পায়নি, চোখটা যখন নষ্ট হয়ে যায় তখন তারা হচ্ছে আমি তো অজ্ঞান হয়ে যাই আম্মুর কাছ থেকে শুনেছিলাম, তখন তারা তাড়াহুড়া করে শিশু হাসপাতালে নিয়ে যায়, তখন পরীক্ষা নিরীক্ষা করে শিশু ডাক্তার যারা তারা বলেন যে আমার আসলে টাইফয়েড জ্বর হয়েছিল, আমার নরমাল কোনো জ্বর ছিল না।
2: আর টাইফয়েডটা আসলে খুব ভয়াবহ জিনিস, আমরা একটু সতর্ক থাকবো। আমি ছোট করে একটু যোগ করতে চাই যে আমার অভিজ্ঞতা, আমার এক রিলেটিভ কিছুদিন আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছে, এখন ঢাকা মেডিকেলে আছে, তা ওর পেটের খাদ্যনালী ফুটা হয়ে গেছে। এই টাইফয়েডটা এরকম ভয়ানক জিনিস যে কখন কোন অঙ্গকে ধরে, তো এই কারণে টাইফয়েড হলে সরাসরি ডাক্তারের কাছে যোগাযোগ করে তার যে ট্রিটমেন্ট রয়েছে, আমরা তো ডাক্তার নই, সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। আনিকা, আপনার এই 7 মাস পর আপনার হলো চোখের এটা হলো, তারপর আপনার ট্রিটমেন্ট কোথায় চললো চোখের?
0: তারপর অনেকদিন তারা শিশু হাসপাতালে রেখেছিল।
2: ফোরটা আসলে খুব ভয়াবহ জিনিস, আমরা একটু সতর্ক থাকবো। আমি ছোট করে একটু যোগ করতে চাই যে আমার অভিজ্ঞতা, আমার এক রিলেটিভ কিছুদিন আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছে, এখন ঢাকা মেডিকেলে আছে, তা ওর পেটের খাদ্যনালী ফুটা হয়ে গেছে। এই টাইফয়েডটা এরকম ভয়ানক জিনিস যে কখন কোন অঙ্গকে ধরে, তো এই কারণে টাইফয়েড হলে সরাসরি ডাক্তারের কাছে যোগাযোগ করে তার যে ট্রিটমেন্ট রয়েছে, আমরা তো ডাক্তার নই, সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। আনিকা, আপনার এই 7 মাস পর আপনার হলো চোখের এটা হলো, তারপর আপনার ট্রিটমেন্ট কোথায় চললো চোখের?
0: তারপর অনেকদিন তারা শিশু হাসপাতালে রেখেছিল, রাখার পরে ডক্টর

0: মেনে নিতে পারবো না।
1: আচ্ছা এক চোখের কথা বললেন, আরেক চোখে আপনি দেখতে পান না?
0: আমার আরেক চোখেও আমি দেখতে পাই না, ওই জ্বরের তাপে ওইটাও শুকিয়ে গেছে। আসলে আমার তো চোখের রক শুকিয়ে গেছে।
1: আর ওই মনি উঠে আসছিল এক চোখের?
0: জি জি, আমার বাম চোখের মনি নাই, আমার ডান চোখের মনি আছে, বাট এটা সাদা হয়ে গেছে।
1: আচ্ছা আচ্ছা, আর ওই চোখেও আপনার ওই টাইফয়েডের কারণেই দেখতে পান না?
0: জি।
1: আচ্ছা, তখন এই গল্পটা বলেন যে আপনার মা আপনাকে একটা চোখ দান করতে চেয়েছিলেন?
0: আম্মু চোখ দান করতে চেয়েছিলেন, ডাক্তাররা তখন বললো যে ও তো এখন অনেক ছোট বাচ্চা, আর আমি এটা অনেক আগের কথা বলছি, তখন আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞান অত উন্নত ছিল না, কিংবা আমাদের জানা ছিল না। তো আর ডাক্তার বললো যে এখন তো ও ছোট, ও একটু বড় হোক, বড় হলে আমরা দেখবো যে চিকিৎসা করে যে বসানো যায় কিনা ওকে একটা চোখ। তো বড় হতে থাকলাম, ওনারা হচ্ছে আমার ট্রিটমেন্ট করে আমাকে আপাতত বাসায় দিল। তো বড় হওয়ার পর আমি আবার গিয়েছিলাম ওনাদের কাছে, খুব বড় হয়ে নয়, শিশু বাচ্চা থেকে একটু বড় হওয়ার পরে। তো তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে আম্মুকে বললো যে ওর তো আসলে রক শুকিয়ে গেছে, আমরা কোথায় ওর চোখ বসাবো, গাছের যদি শেকড় শুকিয়ে যায় তখন কি আপনি গাছে পানি ঢাললে গাছ কি বাঁচে? তখন আম্মু বললো না, তখন বললো তো ওর তো রক শুকিয়ে গেছে। তো আম্মু বললো আমি রক শুদ্ধই দিতে চাই। এখন ডাক্তার বললো রক তো মাথার সাথে জয়েন করা, আপনি এটা কিভাবে দিবেন? ওর তো মাথার সাথে জয়েন্টের যে রক্তটা ছিল চোখের সাথে জয়েন্ট, ওইটাই তো শুকিয়ে গেছে, এখন এটা তো আমাদের নেওয়া সম্ভব না। তো এই তো, এরপর আর চিকিৎসা হয়নি। আমি আরো অনেকবার বড় হওয়ার পরে গিয়েছিলাম, ওনারা একই কথা বলেছে, আসলে আমার চোখ কখনোই ভালো হবে না।
1: আচ্ছা, তারপর প্রিয় দর্শক, মানে আমি কথা খুঁজে পাচ্ছি না যে আনিকার মায়ের যে ভালোবাসাটা দেখেন, যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিন্তু জানি না যে জিনিসগুলো। সে বলছে যে শিকড়, ডাক্তার যেমন বলেছে শিকড় শুকিয়ে গেছে, রক শুকিয়ে গেছে, সে বলছে যে ওইটাও দেন, মানে সে যেটা বলছে আর কি, তাই না? কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু মায়ের যে একটা সন্তানের প্রতি তার ভালোবাসা, সে চক্ষু দান করতে চাইলো, তারপরও হলো না। আচ্ছা, তারপর আনিকা আস্তে আস্তে বড় হতে থাকলেন, তারপর আপনাকে ওই, আপনি তো কিছুই দেখতেন না তখন, তাই না? তারপর আপনার ছোটবেলাটা কি লেখাপড়া করেছেন, ওই যে ব্রেল পদ্ধতি বলে আপনাদের?
0: জি, আমি ব্রেল পদ্ধতি স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে সেখানেও আমি অনেক ডমিনেট হই আমার রুমমেটদের কাছ থেকে, যার জন্য।
1: এটা কোথায়?
0: আমি মিরপুরে পড়তাম।
1: মিরপুরে পড়তাম?
0: জি।
1: আচ্ছা, ওইটা হলো আপনি কত বছর বয়সে আপনাকে দিয়েছিল?
0: মেবি 5-6 এরকম বছর হবে।
1: আচ্ছা,
0: তো আমি তো তখন অনেক ছোট ছিলাম, আর আমার বাসা যেহেতু পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে, আর সেখান থেকে অনেক সেই মিরপুর 10 নম্বরে আমার আসলে থাকতে অনেক কষ্ট হতো। তো আম্মু অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে দিল, দেওয়ার পর আমি আসলে যেমনটা এক্সপেক্ট করেছিলাম আমি মনটা পাইনি। টিচাররা অনেক ভালোবাসত, কিন্তু যাদের সাথে আমি সারা দিন রাত থাকবো তাদের কাছ থেকে আমি সেই সাপোর্টটা পাইনি।
1: তারা তো চোখে দেখতো না?
0: হ্যাঁ, তারাও চোখে দেখতো না, কিন্তু
1: তারা তো আপনাকে বন্ধু হিসেবে নেওয়ার কথা, তারা এমন করতো কেন?
0: এটা তো আমি জানি না ভাই, এটা তো তারা বলতে পারবে কেন আমার সাথে এমন করতো।
1: কি ধরনের আচরণ করতো তারা?
0: একবার হয়েছিল যে আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল
1: ওই ছোটবেলায়।
0: জি জি, সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমার অনেক বুকে ব্যথা হয়। তো তারপর হচ্ছে টিচাররা অনেক ট্রাই করেছে, আমার বুকের ব্যথাটা আসলে কমেনি। তারপর আমার আম্মু এনে আমাকে আবার চিকিৎসা করায়, তারপর বাবা বলে যে আমি আর দিব না আমার মেয়েকে যদি মরে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: এই ভয় আর দেয়নি আসলে। এটা তাদের নিতান্তই হয়তো ভয় ছিল, কিন্তু আসলে আমি তো তাদের মেয়ে, বাবা মা হিসাবে এতটুকু ভয় তো তাদের হবেই, যার জন্য আর আমার পড়াশোনাটা হয়নি। কিন্তু আমি থেমে থাকিনি, আমি আমার আশেপাশের সবার কাছ থেকে আমি এখনো শেখার চেষ্টা করি, আমি এখনো শিখি, আমি যেটাই ভালো পাই আমি সেটাই শেখার চেষ্টা করি।
1: আচ্ছা, আপনি, আমি যখন SMS করলাম, আপনি দেখলাম যে SMS এর অ্যানসার দিলেন, এটা কিভাবে দেন, কে করে দেয় আপনাকে?
0: এটা কেউ করে দেয় না, আমি আসলে টকব্যাক সফটওয়্যারের মাধ্যমে ফোন ইউজ করি, এটা অনেকেই জানে না। আমাকে অনেকেই মানে এই প্রশ্ন সম্মুখীন আমাকে হতে হয়, তো আমি আমার ফোনটা আমার আম্মুর কাছে নয়তো আমি দেখাতে পারতাম আসলে যে কিভাবে আমি কি করি।
1: আচ্ছা, আপনি বলেন আমরা শুনি।
0: আচ্ছা, টকব্যাক সফটওয়্যারটা হচ্ছে আপনারা যেটা স্ক্রিনে দেখেন আমি সেটা স্ক্রিনে শুনি, এটা হচ্ছে স্ক্রিন রিডার একটা সফটওয়্যার।
1: আচ্ছা,
0: এইটা হচ্ছে আমাকে প্রত্যেকটা অপশন বলে বলে দেয়, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরকম যা যা আছে সবকিছু বলে দেয়। এখন আমি এটা শোনার পর আমার যেটা কাঙ্ক্ষিত, আমার যেটা দরকার, আমি সেটাতে ক্লিক করি। এবং শুধু এটাই না, আপনি কি ছবি আপলোড করতেছেন, আপনি কিভাবে আছেন, খাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন নাকি দাঁড়িয়ে আছেন নাকি বসে আছেন, এ টু জেড সে আমাকে বলে দিবে। আপনি হাসছেন নাকি কাঁদছেন, এ টু জেড সে আমাকে বলে দিবে। এখন আমি চাইলে আপনাকে ওইখান অপশন থেকে বেছে আমি আপনাকে কমেন্ট করতে পারি, মেসেজ করতে পারি।
1: আচ্ছা আচ্ছা, ওইভাবে বলছে। আমি একটু অবাক হয়েছে যে আনিকা, আমি যখনই তাকে কোনো প্রশ্ন করছি যে শোতে আসতে হবে, তখন দেখি যে আনিকা তাৎক্ষণিক আমাকে উত্তর দিচ্ছে। তখন ভাবলাম যে আনিকা কিভাবে এই কাজগুলো করে, তা আজকে বুঝলাম যে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করে।

0: আচ্ছা আনিকা, আপনি বলেছেন যে আপনি খুব গরিব পরিবারে বড় হয়েছেন, তা আপনার বাবা মার এই অর্থনৈতিক অবস্থার মধ্যেও আপনি কি ভালোবাসার কোনো কমতি দেখেছেন তাদের মধ্যে?
1: প্রথম দিকে আমার বাবা আসলে আমাকে মেনে নিতে পারেনি, কারণ তার যেহেতু আগে তিনটা মেয়ে হয়েছে, তো আমি যখন আমার মায়ের পেটে তখন তো মানে উনি খুব স্বপ্ন দেখতেন যে ওনার একটা ছেলে হবে,
0: ছেলে হবে। আচ্ছা,
1: তো ছেলে তো হলো না, আমি জন্ম নিলাম। তো আমি জন্ম নেওয়ার পর তিনি আসলে প্রথম প্রথম খুব মনুক্ষুণ্ণ হয়েছিলেন, আমাকে মেনে নিতে পারেনি যে আবারও একটা মেয়ে হলো তার। আবার মানে তারপর হচ্ছে আমার যখন চোখটা নষ্ট হয়ে যায়, তারপর আমি আমার বাবার অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, যেটা আসলে আমি কিছুতেই ঋণ শোধ করতে পারবো না।
0: ওকে, আর তারপর তো শেষে ভাই হলো।
1: জি, শেষে আলহামদুলিল্লাহ
0: বাবা মার একটা, সবসময় বাবা মার স্বপ্ন থাকে যে একটা সন্তান, মানে মেয়ে হলে একটা ছেলে প্রয়োজন। আমি আসলে আনিকা, এই জিনিসটা কিভাবে দেখেন আপনি, মানে এই জিনিসটাও ভাঙা উচিত যে একটা মেয়েও কিন্তু বাবা মাকে কিংবা পরিবারকে সাহায্য করতে পারে, তাই না? আমরা সবসময় কেন যে একটা ছেলে সন্তানই হতে হবে এরকম চিন্তা ভাবনা করি, আপনার কি মনে হয়?
1: দেখেন, সন্তান হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা ভালোবেসে যাকে যতটুকু ভালোবাসেন, যাকে যা দেয় তা কিন্তু ভালোবেসেই দেয়, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। এখন ছেলে হওয়া মানেই যে আপনার বংশের প্রদীপ জ্বলবে, মেয়ে হওয়া মানে যে জ্বলবে না, এটা আসলে আমাদের সমাজের একটা ভুল ধারণা। কারণ এখন আমরা মেয়েরা কিন্তু অনেক এগিয়ে গেছি, আমরা মেয়েরা ড্রাইভারিং করছি, আমরা মেয়েরা ডক্টর হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, সব কিছুতে কিন্তু আমরা মেয়েরা আছি। ইভেন আমরা মেয়েরা কিন্তু দেশও চালাইছি একটা সময়, তাই না? তো একটা মেয়েও এখন অনেক কিছু করতে পারে, একটা ছেলের সমতুল্য হয়ে অনেক কিছু করতে পারে। তো এটা আসলে না থাকা উচিত, ছেলে মেয়েকে সমান চোখে দেখা উচিত,
0: সমান চোখে দেখা উচিত। চমৎকার আনিকা, খুব সুন্দর করে কথা বলে, আর আনিকা খুব সুন্দর সেজে এসেছেন। আপনাকে সাজিয়ে দিয়েছে কি আপনি? না
1: না না, আমি সাজতে পারি না, আমার ভাইয়ের বউ আমাকে সাজিয়ে দিয়েছে, আমার খালাতো ভাইয়ের বউ।
0: আপনি ফেসবুকে যখন গান টান করেন দেখি যে সবসময় খুব সুন্দর করে সেজে করেন, তো সবসময় কে করে?
1: আমার খালাতো ভাইয়ের বউ আমাকে সবকিছু করে দেয়, সাজিয়ে দেয়, ভিডিও করে দেয়, এডিট করে দেয়, সবকিছু আসলে ওরাই করে। ওরা আমার থেকে বেশি এক্সাইটেড থাকে আমার কোনো প্রোগ্রাম আসলে, কিংবা আমি কোনো গান গাইলে মনে হয় যে ওদেরই প্রোগ্রাম, ওদেরই সবকিছু।
0: আচ্ছা, দর্শক গানের কথা যেহেতু বলছে, অনেকক্ষণ অনেক সিরিয়াস কথা শুনলাম, আর আনিকার বাবা মার কষ্টের কথাগুলোও শুনলাম যে একটা মেয়ে ব্রেন টিউমারে মৃত্যুবরণ করেছে, তারপর আনিকার চোখটা নষ্ট হয়ে গেছে, খুবই দুঃখজনক। তা আমার মনে হয় যে আমরা একটু নর্মাল হই আনিকা, আমার মনটাও খারাপ হয়ে গেছে কথা শুনে। তা আমি আনিকার একটা গান শুনতে চাই। আনিকার একটা গান দেখলাম যে কি জানি কালিন্দির ঘাটে, গানটা কি জানি,
1: আচ্ছা বন্ধু চিকন কালিয়া।
0: আচ্ছা, বন্ধু বন্ধু চিকন কালিয়া না, তো দুইটা গান শুনি আমি।
1: ওকে, আমি চেষ্টা করছি।
0: আচ্ছা।

0: আর্থিক সামর্থ্য হয় নাই আমাকে গান শেখানোর জন্য, যার জন্য আমার গান শেখাটাও এখন থেমে গেছে। তবে একটা সময় আমি সরসংগীতালয় মানব কল্যাণ সংঘ এই একাডেমিতে গান শিখতাম।
1: আচ্ছা, এটা আপনি বলছেন তাহলে আর্থিক কারণে, না?
0: জি।
1: আচ্ছা, কিছু মনে না করলে, মানে আপনার বাবা এখন কি করছে?
0: আমার বাবা একজন রিকশা চালক।
1: আচ্ছা।
0: আমার মা গৃহিণী। এই তো আমার বাবার আয় আর আমার ভাইয়ের আয় দিয়ে কোনো মতে চলছে আমাদের সংসার।
1: আর ওই যে খালতো বোনের কথা বললেন, তারা কি আপনারা জয়েন্ট ফ্যামিলি নাকি একসাথে থাকেন?
0: না না, আমরা জয়েন্ট ফ্যামিলি না, তবে আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি, আমরা আশেপাশে সবাই থাকি আর কি, পাশে পাশে, 10 মিনিট 20 মিনিটের দূরত্ব এরকম।
1: তা বাবা তো সকালে বের হয় রাতে আসে, তাই না?
0: জি।
1: আজকে আসছে বাবারে বলছেন?
0: বাবাকে বলে এসেছি, তবে বাবা আমার সাথে কোথাও আসে না, উনি দূর থেকেই আমার জন্য দোয়া করেন।
1: আচ্ছা।
0: মা এসেছে সাথে, খালাতো ভাই এসেছে।
1: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন জীবন গল্প, আমি মুকুল আছি আপনাদের সাথে আর আনিকা আমাদের সাথে রয়েছে। আসলে মানুষের জীবনটা কেমন, না? মানে আমরা যে বলি, মানে যে গল্পের আসলে শেষ নেই। আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত দেখবেন যে আপনার জীবনে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তা এই কারণে আমরা বলছি যে জীবন গল্প যার কোনো শেষ নেই, একদম শেষ পর্যন্ত। আনিকার কথা শুনলে আমার খুব মন খারাপ লাগলো। দেখেন যে এত প্রাণ চঞ্চল একটা মেয়ে এত বিপদে পড়েছে, তার দৃষ্টিশক্তি সে হারিয়ে ফেলেছে। বাবার কাজের কথা শুনলেন, আমার মন খারাপ লাগলো যে তারপরও কত কষ্ট করে, হ্যাঁ, সে কিছু একটা করার চেষ্টা করছে। তার কথাগুলো কত সুন্দর, প্রাণ চঞ্চল্য রয়েছে। আচ্ছা আনিকা, আপনি এই উৎসাহ কই পান? আমি আমি তো দুর্বল, মানে আমি কোনো কিছু একটা হলে আমি সামাল দিতে পারি না, কিন্তু আপনার মধ্যে এই যে আপনি বললেন যে একটা অর্থনৈতিক সমস্যা, তো আসলে আমাদের অনেক বড় সমস্যা। অর্থনৈতিক স্বাবলম্বী থাকলে আমরা অনেক কিছু ভুলে থাকতে পারি, মানে যেটা চাই সেটা পাই আর কি। তা আপনি এগুলা ব্যর্থতার মাঝেও নিজেকে এইভাবে সুন্দর ধরে রাখেন কিভাবে?
0: একটা মানে কঠিন বাস্তবতা কি জানেন ভাইয়া, আমাদের সমাজে প্রতিবন্ধী ছেলে মেয়েদের এখনো বোঝা বলেই তারা মনে করে, পরিবার একটা প্রতিবন্ধী সন্তান যদি হয়, পরিবার খুব টেনশনে পড়ে যায় যে আসলে ওকে দিয়ে কি হবে, ও কি করবে, কিংবা সারা জীবন তো আমাদের কাছে থাকবে। তো আমার ক্ষেত্রেও না এটাই হয়েছে। আমার আমার যখন চোখটা নষ্ট হয়ে গেল, আমি যখন বড় হতে থাকলাম, আমি বুঝতে পারলাম যে আসলে আমার পরিবারের না আমাকে বোঝা মনে হয়, তাদের আমাকে নিয়ে খুব টেনশন হয় যে আমার কি হবে, আমার তো বিয়েও হবে না কোনো দিন, তারপর আমি তো ক্যারিয়ারে কিছু করতে পারবো না, আমি তো সারা জীবন সমাজের বোঝা, পরিবারের বোঝা হয়ে থাকবো। ওই দিক থেকেই না আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা যে আমি কিছু একটা করবো, যেন আমি কারো বোঝা হয়ে না থাকি, আমি যেন সমাজের একটা কাজে আসতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। বাকিটা আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ।
1: আচ্ছা, আপনি দর্শকটা দেখছে, অনেকে হয়তো আমাদের ফোনও করতে পারে কিংবা আপনাকে ফোনও করতে পারে, যে আপনি কি করতে চান, আপনি একটু আমাদের দর্শকদের বলেন যে আপনার ইচ্ছা কি, মানে আপনি জীবনটাকে আগামীতে কিভাবে।
0: আমি একজন বড় সঙ্গীত শিল্পী হতে চাই, আমি আমার গানের আলোয় পৃথিবীটাকে দেখতে চাই। আমি পৃথিবী দেখতে পাই না, আমার কিন্তু আফসোস তো লাগে, তাই না? আক্ষেপ লাগে, যিনি আমাকে জন্ম দিলেন, যিনি আমাকে লালন পালন করছেন, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তারা কেমন, তাদের মুখটা কেমন, আমি জানি না। আমার মা যখন আমাকে খাইয়ে দেয় মাঝে মাঝে, আল্লাহ করে যখন আম্মুকে বলে আম্মু খাইয়ে দাও, আম্মু যখন আমাকে খাইয়ে দেয়, আমার খুব কষ্ট লাগে যে আমি দেখতে পাই না তাদেরকে, মানে আমি জানি না আমার মায়ের মুখটা কেমন। তো আমি আসলে এটা ভুলে থাকতে চাই, আমি শিল্পী হতে চাই।
1: আপনি গানের মাঝে এগুলো ভুলে থাকতে চান?
0: জিনিসগুলো, জি।
1: প্রিয় দর্শক, আমার আসলে আমি নিজেও কথা খুঁজে পাচ্ছি না, যে আমার একটু আগে আমি শুরু করেছিলাম এভাবেই যে আমি চোখে দেখতে পাই, আমার হাত আছে, পা আছে, যখন খুশি যেখানে যেতে পারি, কিছু করতে পারি, কিন্তু আনিকা পৃথিবীটা দেখতে পায় না। তারপরও দেখেন অনেক দূর থেকে আমি রিকোয়েস্ট করার পর চলে আসছে, তা আমারও খুব খারাপ লাগে। তা ও যখন বললো যে আমার মা আছে, তো ও বললো যে ওর মায়ের মুখটাও দেখতে পায়নি কখনো, হয়তো ছোটবেলা দেখেছে, তখন 7 মাস বয়স ছিল। তা 7 মাস বয়সে আসলে কি বুঝবে, ও তো বোঝার কিছু নেই এখানে। তো সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আনিকা, এর মধ্যেও সাহস নিয়ে চলতে হবে। আর খুবই বাজে একটা প্রশ্ন, মানে এটা আসলে বলার কিছু নেই, মানে আমি এমনি বলি, মানে আমার তো চোখ আছে, আমি সব দেখি, মানে আপনি কি ফিল করেন এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে?
0: আমার কিছু মনে হয় না ভাইয়া, কারণ একটা মানুষ যখন ধরেন যে 6-7 বছরে অন্ধ হয়, তখন তো সে আলো দেখতে পায় তাই না, তার আলো আলো চেনা আছে, অন্ধকার চেনা আছে। বাট আমি তো 7 মাস বয়সে এমন হয়েছি, আমি তো তখন আলোও জানি না অন্ধকারও জানি
1: না,
0: আমি তো জানি না আসলে আলো কি আর অন্ধকার কি। আমি মাঝে মাঝে জানেন ভাবি যে আচ্ছা ধরেন এমন হয় না যে কাকতালীয় ভাবে আমার চোখ যদি আল্লাহ ঠিক করেও দেয়, আমি কেমনে বুঝবো? আমি তো জানি না আলো কি আর অন্ধকার কি। আমি তো আমি যদি চোখ ঠিক হয়ে যায় তাহলে আমি কেমনে বুঝবো যে আমি দেখতে পাচ্ছি? কিংবা এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে তোমার কি অন্ধকার লাগে? আসলে আমি তো অন্ধকার বুঝি না, আমি কি বলবো তাদেরকে?
1: আপনি কল্পনা করছেন আমাকে তাই তো?
0: আমি আমার মতো করে সবাইকে কল্পনা করে নেই।
1: আচ্ছা সবাইকে ওইভাবে ওকে। আর আপনার চাওয়া পাওয়া খুব কম, আপনি নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আচ্ছা আর আপনি যেহেতু আজকে কথা উঠলো, আমিও একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছি, আমার আপনার কথাগুলো শুনে আমারও কষ্ট লাগছে। আপনি কি অন্ধদের জন্য কিছু করতে চান, এমন কোন ইচ্ছা আছে?
0: হ্যাঁ, কি করা যারা আমার মতো গাইতে পারে, যাদের প্রতিভা আছে, আমি যদি কোনোদিন বড় কিছু হতে পারে আমি তাদের নিয়ে কাজ করতে চাই। কারণ আমাদের সমাজে প্রতিবন্ধীদের কেউ সুযোগ দিতে চায় না, এটা কঠিন বাস্তবতা। আমাদের যদি সুযোগ দেওয়া হয় আমরা সমাজের কাজে আসতে পারি। আমি কিন্তু ভাইয়া একটা সময় রেডিওতে কাজ করেছি, আমি কিন্তু কালারজে ছিলাম, কালারজ আমাকে সেই সুযোগটা দিয়েছে বলেই আমি আমাকে প্রমাণ করতে পেরেছিলাম। আমাকে যদি আবার কোন এফএম স্টেশন সুযোগ দেয় আমি আবার সেটা প্রমাণ করতে পারবো, এটা আমি বিশ্বাস করি।
1: মানে আপনি আরজে হতে চান, কথা বলতে চান?
0: হ্যাঁ, আমার মাইক্রোফোন খুবই পছন্দের, মাইক্রোফোন আমার খুব কাছের।
1: আচ্ছা আর আপনি রেডিওতে কাজ করেছেন, তারা কিভাবে সিলেক্ট করলো আপনাকে, আপনি কিভাবে গেলেন?
0: আমি তাদের একটা আমি রেগুলার রেডিও শুনতাম, রেডিও শুনতাম এবং আমি কথা বন্ধুদের সাথে ফোনে কথা বলতাম তাদেরকে অনিয়ারে কল।
1: মানে রেডিওর সাথে আপনার একটা ভালোবাসা?
0: হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই। আমি যখন আমার তো কোনো বন্ধু ছিল না, আমার তো কেউ নাই, আমার রেডিওটাই আমার একমাত্র বন্ধু ছিল। কারণ বাবা মা সারাদিন কাজে যেত, সরি আব্বু কাজে যেত, তো আম্মু তো সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আপুরা পড়াশোনা, তো আমি আসলে কি করব? তো আপু হচ্ছে আমাকে রেডিও, হ্যাঁ, আর আমি ছোটবেলা থেকেই গান গাইতাম।
1: আচ্ছা,
0: আশেপাশে সবাই বলল যে গানটা যেহেতু শেখাতে পারছিস না তাহলে একটা রেডিও কিনে দে মেলা থেকে। আমাকে বৈশাখী মেলা থেকে একটা রেডিও দেয়া হলো, ভাই এটা টিস্যু হবে,
1: টিস্যু আছে।
0: আমাকে বৈশাখী মেলা থেকে একটা রেডিও কিনে দেওয়া হলো, তো আমি ওই রেডিওটা শুনে শুনে গান শুনতাম। তখন আসলে আমি জানতাম না যে রেডিওতে কথা মানে কথা বলে কেউ, তারপর হচ্ছে তাদের সাথে আবার কথাও বলা যায়, এত কিছু আমি জানতাম না।
1: আচ্ছা,
0: তো গানই শুনতাম আসলে, যেসব স্টেশনে গান হতো ওগুলোই বেশি শুনতাম। তো এরকম রেডিও শুনতে শুনতে একটা সময় দেখলাম যে রেডিওতে কথা বলে।
1: আমি একটু কথা ইন্টারাপ্ট করি, আমরা ভুলে যাই আগের কষ্ট। হ্যাঁ, আমারও মন খারাপ হয়ে গেছিলাম কথা।
0: না না, আর কষ্ট নাই আসলে আমার,
1: ঠিক আছে। মানে জীবনটা এমন, আল্লাহ এক একজনকে এক এক ভাবে সৃষ্টিকর্তা পরীক্ষা নেয়। হ্যাঁ
0: ভাই, আসলে আমার মায়ের কথা মনে পড়লেই শুধু আমার কষ্ট লাগে, আমার কিন্তু কোনো কষ্ট নাই। আমারও
1: এরকম মনে হয়, আমার বাবা নেই, আমার বাবার কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়, মা আছেন। যাক, তারপর বলেন রেডিও।
0: তো রেডিও শুনতাম, তো একটা সময় দেখলাম যে রেডিওতে আবার কথাও শোনা যায়, তো এটা খুব ইন্টারেস্টিং লাগলো যে রেডিওতে কথা শোনা যায়। আচ্ছা, তারপরে দেখলাম এসএমএস করা যায়, ফোন করা যায়। তো আমি প্রথম ভাবতাম যে এগুলো হয়তো কাল্পনিক, পরে দেখলাম যে না আসলে এগুলো সত্যি সত্যি। আমি নিজে একদিন ট্রাই করে দেখলাম যে আচ্ছা সত্যি ট্রাই করে দেখি তো ফোন করা যায় কিনা। তো আমার তো তখন ফোনও ছিল না, আপুর ফোন থেকে ফোন করলাম, দেখলাম লাকিলি আমার তখন তো আসলে অনেক মানে কল আসতো, লাকিলি আমার কলটা ঢুকে গেল, কথা বললাম, প্রথম রেডিওতে কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো, তাদেরকে আমার স্বপ্নের কথা বলতাম। এরকম আসলে কন্টিনিউ হতো, আমি প্রত্যেকটা রেডিও স্টেশনের প্রত্যেকটা আরজেদের সাথে কথা বলেছি, এবং আলহামদুলিল্লাহ তারা সবাই আমার নাম শুনলে চিনবে আমি বিশ্বাস করি।
1: আচ্ছা,
0: তো
1: তারপর এখানে কিভাবে সুযোগ পেলেন?
0: তারপর একদিন হচ্ছে সজীব দা আমাকে ডাকলো, সজীব দাস উনি আমাকে ডাকলেন যে আমরা তোমার গান শুনতে চাই আমাদের প্রোগ্রামের মাধ্যমে। তো তাদের প্রোগ্রামে আমার ফার্স্ট রেডিও জার্নি, আমি তাদের প্রোগ্রামে গেলাম, যাওয়ার পর তারা আমার গান শুনলেন, এবং শোনার পর আমার ফ্যামিলিকে সজীব দা খুব রিকোয়েস্ট করলো যে ওকে গানটা শেখান আপনারা, যেভাবেই হোক গানটা শেখান, ও খুব ভালো করবে, আমি অ্যাজ এ কম্পোজার হিসেবে বলতেছি খুব ভালো করবে। তো ওনার আসলে ওনার অনুপ্রেরণায় আমার ফ্যামিলি কষ্ট হলেও আমাকে গানটা পরবর্তীতে শেখায়, শেখানোর সুযোগটা করে দেয়। আর যে একাডেমিতে আমি গান শিখতাম ওই ম্যাডামও আমার জন্য অনেক কনসিডার করে, আমার হাফ বেতন করে দেয়, আমার ভর্তি ফি উনি নেয় না, সেশন যে একটা চার্জ থাকে বছরে এটাও উনি কখনো নেয়নি, কখনো নেয়নি যত বছর আমি গান শিখেছি। তো এভাবেই আসলে আমি প্রত্যেকটা রেডিওতে প্রোগ্রাম করতাম এবং কথা বলতাম তাদের সাথে। এরকমই একদিন কালার্স এর একটা প্রোগ্রামে আমাকে সুমি আপু ডাকেন, তাদের 100 পর্ব পূর্তি উপলক্ষে। তো ওইখানে আমি যাই, ওইখানে আমি যাওয়ার পরে আমি একটা মানে সুখের স্মৃতি বলতে চাই, আমার এই স্মৃতিটা আজীবন মনে থাকবে। আমি যখন কালার্স এ গেলাম আমাকে এত দারুণ ভাবে ওয়েলকাম করা হলো অ্যাজ এ লিসনার্স, আমি কখনো মানে এত দারুণ ভাবে ওয়েলকাম হব আমি কখনো আশা করি নাই। কালার্স এর যত আর যে ছিল ওই দিন সবাই ছিল, ইভেন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা সেলিব্রিটি, আমাকে দেখার জন্য সবাই গেস্ট রুমে চলে আসছে, এবং এত ভালোভাবে তারা আমাকে ওয়েলকাম করলো এবং প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করার পরে আমি অহনা আপুর সাথে পার্সোনালি কথা বললাম যে আপু এরকম এরকম আমার তো ফ্যামিলির অবস্থা অনেক খারাপ, তারপর হচ্ছে আমি কথা বলতে চাই, তোমরা তো আমাকে চেনো অনেক বছর হলো অ্যাজ এ লিসনার্স। তিনি হচ্ছে তাদের এমডির সাথে কথা বলেন, অহনা আপু। তো উনারা আমাকে ডাকেন, ডাকার পর এমডি স্যার শুধু আমাকে জিজ্ঞেস করেছেন ফারহান ভাই যে তুমি কি পারবে, আমি বলছিলাম যে জি ভাই আমি সুযোগ পেলে আমি অবশ্যই পারবো, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি আমার ছোটবেলা থেকে রেডিও শুনেছি, আমি জানি কথা বন্ধুদের কথা আমি লক্ষ্য করি, আমি এখনো রেডিও শুনি এবং কথা বন্ধুদের কথা লক্ষ্য করি তারা কিভাবে কথা বলেন। আপনাদের সাথে আছি আমি আর জানিকা, চলছে আমার শো অনুরোধের আসর। চাইলে আপনারা আমাকে আপনাদের পছন্দের গানগুলো অনুরোধ করতে পারেন, তার জন্য আপনারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/dhakafm19.4। যতক্ষণে আপনারা আমাকে অনুরোধ করছেন ততক্ষণে আমি আমার পছন্দের একটা গান আপাতত শুনে আসি, শুনবো ঈশান মজুমদারের যাবো যাবো মন। শুনতেই থাকুন, সাথেই থাকুন, সাথেই আছি।
1: বাহ, যাক দর্শক, আনিকা কিন্তু আর যে আনিকা, হ্যাঁ খুব সুন্দর, এবং কখনো রেডিওতে আবার সুযোগ আসলে কাজ করবেন
0: অবশ্যই, আমি খুব আশায় থাকি যে আবার যদি আরেকটা সুযোগ পেতাম নিজেকে প্রমাণ করার।
1: আচ্ছা ইনশাআল্লাহ আপনার এই সুযোগটা হয়তো হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন গল্প, মুকুল আছি আপনার সাথে, আর আপনারা প্রতি বুধবার রাত 11টায় আমাদেরকে দেখতে পারবেন ঢাকা এফ এম ইউটিউব চ্যানেলে, ইউটিউবে একদম সোজা ঢাকা এফ এম 90.4 লিখলে আপনারা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ফেসবুক তো আপনারা জানেন, সার্চে গিয়ে জাস্ট আই লাভ ঢাকা এফ এম লিখলেই ঢাকা এফ এম এর ফেসবুক পেয়ে যাবেন। আর অ্যাট এ টাইম আপনারা ইউটিউবে আমাদের এই প্রোগ্রাম দেখছেন দেখতে পারবেন, এবং আপনারা ফেসবুকে দেখতে পাবেন, এবং সেই সাথে ঢাকা এফ এম এর ফ্রিকোয়েন্সিতে 90.4 আপনারা শুনতে পাবেন সবকিছুতে। আর এই জীবন গল্প আসলে আপনাদের একটা অনুষ্ঠান, আমি আমার পক্ষে এই অনুষ্ঠান চালানো সম্ভব না আপনাদের ছাড়া, কারণ এই আনিকার মতো, আনিকা যেমন আগ্রহ করে কত দূর থেকে দেখেন চলে আসছে, একটা মেয়ে চোখে দেখতে পায় না, আমার অসম্ভব ভালো লাগছে আজকে আমি আমার রেডিও জীবনে, আমার 20 বছরের রেডিও ক্যারিয়ার, অনেকদিন ধরে রেডিওতে কথা বলি, আমি আসলে ইন্টারভিউর মানুষ না, আপনারা যারা আমাকে চেনেন যে আমি একটু হাসি ঠাট্টা পছন্দ করি, আমি অন্যরকম শো করি, কিন্তু আমি যখন এই শোটা শুরু করলাম অফিসের সবার অনুরোধ এবং ভালোবাসায় এই শোটা করতে পারছি সবার সহযোগিতায়, তা আমি আনিকার মতো একটা গেস্ট আজকে পেলাম, তার সাথে কথা বলে আমার অদ্ভুত একটা অনুভূতি লাগছে, আমার মনে হচ্ছে যে আমার রেডিও জীবনটা পরিপূর্ণ হলো আনিকাকে পেয়ে, যে অদ্ভুত তা এরকম একটা গেস্ট আমার পাওয়া। তা আপনারাও আসবেন, আপনাদের জীবনের গল্প বলবেন, আমরা শুধু এখানে দুঃখের কথাই শুনবো তা না, আপনার সাফল্যের গল্প আমরা শুনতে চাই। আর এই শোটাকে আমি আসলে কোনো একটা শো যে একটু টাইম পাস করলাম শুনলাম এমনভাবে দেখতে চাই না, আমি চাই যে এই শোটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। আপনি এমন একটা কথা বললেন এবং আমি মনে করি যে আপনাদের দায়িত্ব আমাদের এই শোতে আসা, কারণ আপনার জীবনে একটা ঘটনা ঘটেছে, একটা সুন্দর কিছু যেটা আপনি এসে শেয়ার করবেন, আমরা সবাই জানবো, আমরা আলোকিত হব, আমরা আনন্দিত হব আপনার কথা শুনে, কিংবা আপনার কোনো ব্যর্থতার গল্প যেটা আপনি বললে দেখা যাবে যে হাজার হাজার লাখ লাখ মানুষ রেডিও শোনে, ইউটিউব ফেসবুক এবং আমাদের স্ট্রিমিং এবং আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনে, দেখা গেল সেই মানুষটা সেই ভুলটা করলো না, আপনার কথা শুনে সে সতর্ক হয়ে গেল, তাই না? তো এই কারণে আমি আশা করবো যে আপনারা সবাই আসবেন, এবং আমি আবারও বলছি যে আমাদের নাম্বারটা খুবই সহজ, 01841904904, 01841904904, এই নাম্বারে আপনারা SMS করবেন, প্রথমে লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম বয়স লোকেশন লিখে পাঠিয়ে দিবেন এই নাম্বারে, আমরা অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে স্টুডিওতে নিয়ে আসবো, আনিকার মতো কথা বলবো। আনিকার কাছে আবারও ফিরে যাই, আনিকা আপনার গান নিয়ে হচ্ছে এখন সব তো আপনি বললেন, আর আপনি লেখাপড়া ব্রেল পদ্ধতিতে করেন না, আপনি যদি অফিশিয়াল কেউ আপনাকে কোনো জব অফার করে আপনি করতে পারবেন?
0: আমি আলহামদুলিল্লাহ পারবো, আমি যেমন আমি রেডিওতে জব করতে পারবো, আমি গান করতে পারবো, আমি কথা রিলেটেড
1: কিন্তু অন্য কাজ করতে পারবেন না?
0: অন্য কিছু লেখালেখিটা আসলে ভাই আমার জন্য একটু টাফ হয়ে যাবে, যেহেতু আমি ব্রেল পদ্ধতিতে পড়িনি কখনো, তো এটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে।
1: আচ্ছা, আর গান করতে এখন আপনি, আচ্ছা তাহলে আপনার এখন একটাই লক্ষ্য হচ্ছে আপনি গান করতে চান?
0: জি, আমি আসলে আমার লক্ষ্য আসলে না সবসময় একটাই ছিল, আমি শিল্পী হব, আমাকে
1: শিল্পী হতে হবে,
0: কিন্তু রেডিওতে জব পাওয়াটা এটা আসলে আমার সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া না কিছুই না।
1: আচ্ছা, আমরা রেডিওটাও আমরা চেষ্টা করব যে কখনো যদি সুযোগ থাকে আপনি রেডিওতে কাজ করবেন, কিন্তু আপনি এই যে রেডিওতে কাজ করবেন, আপনার বাসা কোথায় বললেন আপনি? পুরান ঢাকা?
0: জি, গেন্ডারিয়াতে।
1: গেন্ডারিয়াতে এখন স্টেশনগুলো তো সব এই যে গুলশান, নিকেতন, এই দূরে দূরে, আপনি কিভাবে আসবেন?
0: দেখেন ভাইয়া, স্বপ্ন পূরণ করতে গেলে মানুষ অনেক কিছু করতে হয়, আর যেটা ভালো লাগে ওইটা আপনি সাত সমুদ্র তেরো নদী পার করেও করতে আসবেন, এটাই বাস্তবতা।
1: আচ্ছা,
0: তো রেডিও জায়গাটা আমার খুব আপন, আমার খুব ঘর লাগে এটাকে, আমি আমি কিন্তু এসেই বলেছি যে আমি আমার বাড়িতে এসেছি, তাই না? তো রেডিও তো আমার, রেডিও হচ্ছে আমার একটা দ্বিতীয় বাড়ি, তো নিজের বাড়িতে নিজে আসবো কেমনে আসবো, এটা তো আসলে এটা কেমন না?
1: আচ্ছা, মানে কি প্রাণ শক্তি তার দেখেন, মানে আমার বাসা কাছে, ওইখান থেকেও আসতে মাঝে মাঝে গাফিলতি মানে ফাঁকিবাজি দিতে ইচ্ছা করে যে না আজকে না যাই ভালো লাগছে না, আর আনিকা গ্যান্ডারিয়া থেকে আমি বললাম যে এরকম হলেও সে চলে আসতে চায়।
0: এটাই হচ্ছে আসলে, আমি কিন্তু ওয়েট করতাম, আমার যখন শো চলতো আমি কিন্তু ওয়েট করতাম, আমার শো যেহেতু সপ্তাহে একদিন হতো, আমি ওয়েট করতাম যে কখন সোমবার আসবে, কখন আমি আমার লিসনারদের সাথে কথা বলবো।
1: আচ্ছা, আনিকার রেডিওর স্বপ্ন শুনলাম, এবার হচ্ছে গানের যে স্বপ্নের কথা বললেন, যে এখন কি আপনি গান শিখতে পারছেন?
0: না, আমি এখন আপাতত গান শিখতে পারছি না, আমি এখন
1: আর্থিক সংকটের কারণে।
0: জি জি, আর্থিক সংকটের কারণে গান শিখতে পারছি না, আমি এখন শুনে শুনে যতটুকু শেখা যায়, নিজের যতটুকু শিখেছিলাম ওইখান থেকে যতটুকু অনুশীলন করা যায় সেটাই চেষ্টা করছি।
1: আচ্ছা, আমি আরেকটু কথায় যাব, কিন্তু তার আগে আপনি আমাদের আরেকটা গান শোনান দুই লাইন, কোন গানটা গাবেন?
0: ওকে, তাহলে আমি একটা ফোক গান করি।
1: ফোক? আপনার কি, আপনি যখন ফেসবুকে আমি দেখি যে ফোক গানের প্রতি আকর্ষণ হয় বেশি আপনার?
0: আমি সব ধরনের গান করার চেষ্টা করি ভাইয়া, যে এখন যেটা দর্শকের কাছে ভালো লাগে।
1: আচ্ছা ঠিক আছে, একটা ফোক শুনি।

0: বাহ বাহ, অনেক সুন্দর। আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি, আমরা গানের কথা যেহেতু বললেন যে প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কম্পোজার রয়েছেন, আমাদের তরুণ অনেক কম্পোজার রয়েছেন কিংবা অনেক কোম্পানি রয়েছেন যারা প্রডিউস করে, আনিকাকে যদি কোনো একটা সুযোগ করে দেওয়া যায়। আনিকা, আপনার রিকোয়েস্ট আপনি করেন না যে আপনি অনেকেই তো শুনছে, যদি আপনাকে হেল্প করে গানের কম্পোজের ব্যাপারে কিংবা কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে একটা সুযোগ করে দেয়।
1: যারা এই গল্পটা শুনবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আমাকে একটা সুযোগ দেন, আমি সত্যিই পারবো এবং আমি আমার গানের আলোয় পৃথিবীটাকে দেখতে চাই। আমি দেখতে পাই না, এটা আমার জন্য অনেক বড় একটা কষ্ট। তো আপনারা চাইলেই পারেন আমার এই কষ্টটাকে দূর করে দিতে, আমাকে গানের পৃথিবীতে উজ্জ্বল একটা সুযোগ করে দিতে। আমি আসলে সুযোগ চাই, আমি আমি গান গাইতে চাই, আমি গানের আলোয় বাঁচতে চাই, পৃথিবীটাকে দেখতে চাই, একজন সঙ্গী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
0: জানিকার এত কষ্টের মধ্যেও তার একটাই চাওয়া, সেটা হচ্ছে সে একটা শিল্পী হতে চায়।
1: এবং ভাই আমি কিন্তু নিজেও কিছু গান লিখেছি এবং সুর করেছি, কিন্তু আমি সেগুলো প্রকাশ করার মাধ্যম পাচ্ছি না।
0: আচ্ছা, তা আমি আপনার নিজের লেখা একটা গানের একটু দুইটা লাইন শুনি তো। মানে আপনি লিখে শুরু করে ফেলেছেন?
1: জি আমি লিখেছি, আমি
0: মানে কোনো এমনিতেই না, চিন্তা থেকে?
1: জি এমনিতেই, হঠাৎ করে গুনগুন করছিলাম তো চলে আসলো, লিখে ফেললাম।
0: আচ্ছা, তা আমি দুইটা লাইন শুনি আবার আমরা।

0: গানের কথা তো আপনার জীবনের সাথে মিল রেখে লিখেছেন।
1: গান তো জীবন থেকেই হয়।
0: জীবন থেকে হয়। তো এমন কয়টা গান লিখেছেন?
1: প্রায় ছয় সাতটার মতো।
0: ছয় সাতটা হবে না? তাহলে আপনি লিখতেও পারেন, আমার মনে হয় যে এটাও বড় কিছু হতে পারে। আপনি লেখাটা থামাবেন না, কেন গান কিন্তু বিক্রি হয়, জানেন আপনি এটা?
1: জানি ভাইয়া।
0: হ্যাঁ, তো এটাও একটা সুযোগ আসতে পারে যে আপনার একটা লেখা গান দেখা গেলো, আপনি না গাইলে অন্য একটা শিল্পী গাইলো, তাই না? আচ্ছা, আর এখন আপনি, আমিও দর্শকদের কাছে অনুরোধ করব, যারা শুনছেন এবং দেখছেন, আপনাদের মধ্যে অনেকেই কম্পোজার রয়েছেন কিংবা মিউজিক রিলেটেড কোনো কাজে যদি আনিকাকে একটু আপনারা হেল্প করতে পারেন তাহলে অনেক ভালো হয়। আনিকার স্বপ্নটা কিন্তু যাওয়া পড়াটা খুব বেশি না, হ্যাঁ, একজন শিল্পী হতে চায় এবং সে ভালোই গান করে, এবং যদি সে আরেকটু তালিম নিতে পারে আরো ভালো করতে পারবে, এবং সেই জিনিসটাও সে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে করতে পারবে।
1: আমার মধ্যে ভাই, আমি বিশ্বাস করি আমার মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু আমার না সেই অনুযায়ী সুযোগ সুযোগ পাইনি, পরিবার থেকে পাইনি, কোথাও থেকে আসলে পাইনি, সমাজ থেকে পাইনি, কোথাও থেকেই পাইনি। আমি যদি সুযোগ পেতাম আমি বিশ্বাস করি আমি অনেক দূর যেতে পারতাম।
0: আচ্ছা, আপনার সাথে এখন কেউ যদি আপনাকে হেল্প করতে চায় যে দেখা গেল যে গানের জন্য আপনার গান কম্পোজ করে দিবে কিংবা আপনাকে দিয়ে গান গাওয়াবে, কিভাবে আপনাকে সাথে যোগাযোগ করবে?
1: ফেসবুকে অ্যাকাউন্ট আছে জি।
0: আচ্ছা, বলে দেন যে ফেসবুকে আপনি।
1: আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে লতা আনিকা, লতা আনিকা দিয়ে সার্চ করলেই পাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আনিকা ইসলাম, আমার টিকটক অ্যাকাউন্ট হচ্ছে আনিকা তাবাসুম 9494, এখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে।
0: ওকে, আপনার অনুরোধ দর্শকদের কাছে পৌঁছে গেল এবং আশা করব যে কেউ নক করবে আপনাকে যে আপনার এই গানের জন্য। আর আমরা একদম শেষ, আপনি কিছু যদি বলার থাকে দর্শকদের জন্য বলতে পারেন।
1: শেষ আপনার দর্শকদের জন্য এতটুকুই বলতে চাই যে হাল ছাড়বেন না, জীবনে যেখানেই যেতে চান, যাই করতে চান, উদ্দেশ্য যদি সৎ হয়, পরিশ্রম যদি সত্যি হয় এবং আপনার স্বপ্ন যদি আপনি মন থেকে দেখেন, অবশ্যই সেটা পূরণ হবে ইনশাল্লাহ। শুধু চেষ্টা করে যাবেন, হাল ছাড়বেন না এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। নিজের আত্মবিশ্বাসটা অনেক জরুরি। আশেপাশের মানুষ অনেক কথা বলবে আপনাকে, কিন্তু আপনি কিছু কানে নেবেন না। আমাকেও অনেক কথা বলা হয়েছে, আমি কিছু কানে নেইনি এবং আমি বিশ্বাস করি যে আমি একদিন আমার স্বপ্নের পথে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।
0: বাহ, চমৎকার আনিকার কথা শুনলে। আর আনিকা, আপনাকে আমি বলতে ভুলে গিয়েছি শুরু থেকেই, আপনার কানের দুল, হাতের চুড়ি এগুলো ম্যাচিং করা, হ্যাঁ, একই রকম, খুব সুন্দর লাগছে আপনাকে। আপনি নিজেকে তো দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা দেখছি আপনাকে, সুন্দর লাগছে অনেক।
1: থ্যাংক ইউ।
0: আর এই এত সুন্দর করে ম্যাচিং করে চুড়ি এবং কানের দুল খালতো বোনই পরিয়ে দিল না ভাবি?
1: খালাতো ভাই বউ, হ্যাঁ, আমার খালাতো ভাই হচ্ছে আমার ছোট হয়, ওরা আমাকে সবাই অনেক ভালোবাসে। আমার মনে হয় কি জানেন, আমি ওদের চোখে পৃথিবীটাকে দেখি, মানে ওরা আমাকে কিভাবে পারফেক্ট করতে হবে, কি কি পড়লে আমাকে ভালো লাগবে, কিভাবে আমাকে ভালো লাগবে না, সব কিছু, মানে কি বলবো, আসলে বলে শেষ করা যাবে না ওদের কথা।
0: আচ্ছা, ওকে, তো আজকের মতো বিদায় নিই আমরা।
1: জি ভাই।
0: আচ্ছা, ওকে, আজকে আমরা আনিকার গল্প শুনলাম। এভাবে আমরা আপনাদেরও গল্প শুনতে চাই এবং আমি বারেবারেই বলছি যে আমি মনে করি যে এই জীবন গল্প আমরা সিজন টু শুরু করেছি, আপনারা আসবেন, আর এটা আপনাদের দায়িত্ব। মানে আনিকা যে কথাগুলো বললো, ওর একটা স্বপ্নের কথাও বলে গেল এবং ওর অনেক কষ্ট আছে, চোখে দেখতে পায় না, জীবনের অনেক কথা বললো। আপনিও এসে আপনার যদি কোনো ব্যর্থতার গল্প থাকে সেটা বলবেন, আমরা সেখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব, আপনার সাফল্যের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, তাই জীবন গল্প শুধু জীবনই নয়, একটু আগেও বললাম যে যে গল্পের আসলে শেষ নেই।
1: আমি একটু ঢাকা এফএম কে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে অনেক বছর পর রেডিওর সামনে কথা বললাম, ঢাকা এফএম এর কারণেই সম্ভব হয়েছে, মুকুল ভাইয়ার কারণে সম্ভব হয়েছে।
0: আমাদের টিম পুরো ঢাকা এফএম এর, আমি একা নই,
1: ঢাকা এফএম এবং ঢাকা এফএম এর টিম এবং মুকুল ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ। আমি অনেক বছর পর মনে হলো যে প্রাণ খুলে কথা বলতে পারলাম, নিজের আপন ঘরে আসতে পারলাম, এবং সত্যি বলতে ব্যর্থতার গল্পগুলো না কেউ শুনতে চায় না। তো ঢাকা এফএম এমন একটা উদ্যোগ নিয়েছে, ঢাকা এফএম কে এর জন্য অনেক অনেক শুভকামনা, যে সমাজের মানুষগুলো অন্তত নিজের ব্যর্থতার গল্পগুলো বলে অ্যাটলিস্ট হালকা হতে পারবে, তো এটাই বা কয়জন করে বলেন। তো শুভকামনা থাকলো ঢাকা এফএম এর জন্য।
0: খুব সুন্দর করে আনিকা বললো, আমার আসলে আর এক্সট্রা দেওয়ার কিছু নেই, আনিকাই বলে দিল। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও যাবার বেলা বলছি যে জীবন গল্প আপনারা প্রতি বুধবার রাত 11টায় ঢাকা এফএম 90.4 ফ্রিকোয়েন্সিতে শুনতে পাবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা এফএম 90.4 লিখলি পেয়ে যাবেন, সেখানে গেলে শুনতে পাবেন। আমাদের ফেসবুক রয়েছে আই লাভ ঢাকা এফএম লিখলি, দেখবেন যে আমাদের পেজ পেয়ে গেছেন। এট এ টাইম আপনারা বুধবার রাত 11টায় সবসময় আপনারা সব জায়গাতেই আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন, এবং পরবর্তী অনুষ্ঠানের গেস্ট আনিকার মতো আমি আপনার সাথে কথা বলতে চাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।
2: জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 PM.
3: Time check. এখন সময় রাত 12টা.
4: সবার সাথে 90.4.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Act Station.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: এক নেশন এক স্টেশন।